লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মান অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, পৃথিবীতে ডাক্তারদের ঈশ্বরের মর্যাদা কিন্তু দেওয়া হয়েছে, তাদেরকে কিন্তু জীবনদাতাও বলা হয়েছে। ডাক্তাররা হলেন যারা প্রতিটি পরিস্থিতিতে তাদের দায়িত্ব কিন্তু ভালোভাবে পালন করেন এবং রোগীদের উন্নত চিকিৎসা প্রদান করার চেষ্টা করেন। এটি কিন্তু 24 ঘন্টা নিঃস্বার্থ সেবা প্রদান করার কাজ যেটা ডাক্তাররা করে থাকেন। শরীর নিয়ে সম্পূর্ণ অসহায় হয়ে পড়লে মানুষ কিন্তু নিরাময়ের আশায় ডাক্তারদের কাছে যায়। বলা হয় ওষুধ রোগ সারায়, কিন্তু ডাক্তাররা কিন্তু রোগীকে সুস্থ করে তোলে। তাদের সততা এবং সংকল্পের জন্য তাদেরকে সম্মান জানাতেই কিন্তু প্রতি বছর 1 জুলাইতে জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয় ভারতবর্ষে।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা, ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আঁধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই, তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ, তব কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হল কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিণী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে, তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে, মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের কত স্বপনের, তোমায় কি গিয়েছিন ভুলে, তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, ন ছবি ন ছবি ন শুধু ছবি, তোমারে পেয়েছি কোন প্রাতে তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, ন ছবি ন তুমি ছবি।
2: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু, রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
3: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম ফার্স্ট অফ জুলাই।
0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসীমান অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা net.com এ। বন্ধু, হ্যাঁ, কালকে মানে 1 জুলাই কিন্তু আমরা দেখেছি জাতীয় চিকিৎসক দিবস এই উপলক্ষ পালন করা হয় ভারতবর্ষে, আর সেই নিয়েই কিন্তু আমরা আজকে প্রবাসীমান অনুষ্ঠানে কথা বলছি। বন্ধু, 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী। চিকিৎসা ক্ষেত্রে বিধানচন্দ্র রায় তিনি কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দূরদর্শী নেতৃত্বের জন্য কিন্তু তাকে বাংলা স্থপতিও বলা হয়। 1961 সালে তিনি ভারতরত্ন, যেটা সর্বোচ্চ বেসামরিক সম্মান, সেইটা কিন্তু পেয়েছেন। তার স্মরণে তৎকালীন কেন্দ্রীয় সরকার 1991 সালে আমরা দেখি যে জাতীয় চিকিৎসক দিবস পালনের কথা ঘোষণা করে। সেই থেকে প্রতি বছর জুলাই মাসে জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয় ভারতবর্ষে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা নেট .com এ। বন্ধু, ডক্টর বিধানচন্দ্র রায় 1882 সালের 1 জুলাইতে বিহারের পাটনায় কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। প্রথমে কলকাতায় ডাক্তারি পড়া শেষ করেন তিনি। তারপর তিনি লন্ডন থেকে MRCP এবং FRCS অর্জন করেন। তিনি এতটাই সক্ষম ছিলেন যে 2 বছরের মধ্যে তিনি কিন্তু একই সঙ্গে চিকিৎসক এবং সার্জনের ডিগ্রি কিন্তু অর্জন করেছিলেন। লন্ডনে পড়াশোনা শেষ করার পর তিনি কিন্তু ভারতবর্ষে ফিরে আসেন এবং 1911 সালে তার চিকিৎসা জীবন শুরু করেন। তিনি ভারতের চিকিৎসা ক্ষেত্রে অনেক নাম এবং অনেক সম্মান অর্জন করেছিলেন। এছাড়াও তিনি রাজনীতিতেও কিন্তু সেই সময় সক্রিয় হয়ে পড়েছিলেন। পরবর্তীকালে তিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর পদও কিন্তু গ্রহণ করেছিলেন। আর সেই জন্যই তার স্মরণে ভারতবর্ষ জাতীয় চিকিৎসক দিবস পালন করে থাকে।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: তোমারে ডাকিনু যবে কোন যবনে, তখনও আমের বনে গন্ধ ছিল, জানি না কি লাগিছিলে অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল। একদিন শাখা ভরি এলো ফল গুচ্ছ, ভরা অঞ্জলি মোর করি গেলে তুচ্ছ, পূর্ণতা পানে আঁখি অন্ধ ছিল। বৈশাখে অকরুণ দারুণ ঝড়ে, সোনার বরণ ফল খসিয়া পড়ে, কহিনু ধুলায় লোটে মোর যত অর্ঘ্য, তব কর তলে যেন পায়ে তার স্বর্গ। হায় রে, তখন মনে দ্বন্দ্ব ছিল। তোমার সন্ধ্যা ছিল প্রদীপহীনা, আধারে দুয়ারে তব বাজানু বিনা, তারার আলোক সাথে মিলি মোর চিত্ত, ঝংকৃত তারে তারে করেছিল নৃত্য, তোমার হৃদয় নিষ্পন্দ ছিল। তন্দ্রাবিহীন নীড়ে ব্যাকুল পাখি, হারায় কাহারে বৃথা মরিল ডাকি, প্রহর অতীত হল কেটে গেল লগ্ন, একা ঘরে তুমি ঔদাস্যে নিমগ্ন। তখনও দিগঞ্চলে চন্দ্র ছিল, কে বোঝে কাহার মন অবধ হইয়া, দিতে চেয়েছিল বাণী নিঃশেষিয়া, আশা ছিল কিছু বুঝি আছে অতিরিক্ত, অতীতের স্মৃতিখানি অশ্রুতে সিক্ত, বুঝিবা নুপুরে কিছু ছন্দ ছিল। উষার চরণ তলে মলিন শশী, রজনীর হার হতে পড়িল খসু, বিনার বিলাপ কিছু দিয়েছে কি সঙ্গ, নিদ্রার তটতলে তুলেছে তরঙ্গ, স্বপ্নেও কিছু কি আনন্দ ছিল। তোমারে ডাকিনু যবে কোন যবনে, তখন আমের বনে গন্ধ ছিল, জানি না কি লাগিছিলে অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল।
0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

প্রবাসীমান অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা দেখানোর জন্য প্রতি বছর একটা দিন কিন্তু বেছে নেওয়া হয়েছে, যেটাকে আমরা জাতীয় চিকিৎসক দিবস হিসেবে মনে করে থাকি, বিশেষত ভারতবর্ষে। ডাক্তাররা শত সহস্র জীবন বাঁচাচ্ছেন এবং সার্বক্ষণিক পরিষেবা কিন্তু মানুষজনকে প্রদান করছেন। যদিও সারা বিশ্বে বিভিন্ন তারিখে ডাক্তার দিবস পালন করা হয়, যেমন আমেরিকায় 30শে মার্চ, ইরানে 23শে আগস্ট এবং কিউবায় 3রা ডিসেম্বর উদযাপিত করা হয়। অতিমারী চলাকালীন কিন্তু যোদ্ধা হিসেবে ডাক্তাররা কঠোর পরিশ্রম করেছেন, এটা আমরা সকলেই জানি, এবং তাদের সেবাকে সম্মান করার জন্য হয়তো বলতে গেলে একদিন যথেষ্ট নয়, কিন্তু একদিনও যদি আমরা তাদের কথা মনে করি, তাদের কাজের প্রশংসা করি, তাদের প্রচেষ্টাকে সম্মান জানাই, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: কিনুগোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনাধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ, মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাত আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে, শেয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার তাই বাঁচে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়, তারপরে ঘরে এসে নিরালা নিচ্ছুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তাঁর দেওরের মেয়ে, অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক, লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল, সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বচ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর, বর্ষা ঘন ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়, গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসাও, আঁঠি কাঁঠালের ভূতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই পাঁশ আরো কত কি যে, ছাতার অবস্থাখানা, জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার, আপিসের সাজ, গোপীকান্ত গোঁসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে, বাদলের কালো ছায়া, শ্যাঁত শ্যাঁতে ঘরটাতে ঢুকে, কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অষাঢ়, দিন রাত মনে হয় কোন আধ মরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ, মাঝে মাঝে সুর জেগে ওঠে এই গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়, হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা, তখনই মুহূর্তে ধরা পড়ে এই গলিটা ঘোর মিছে, দুর্বিষহ মাতালের প্রলাপের মতো, হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই, বাঁশির করুণ ডাকবে ছেঁড়া ছাতা রাজছত্র, মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে, এ গান যেখানে সত্য, অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে

ছাত্রবাসী মান অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, একজন চিকিৎসকের জীবনের সবচেয়ে কঠিনতম ব্যাপার হলো তার কর্মজীবন এবং তার ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা। আর যেহেতু রোগ কখনো ছুটি নেয় না, তাই কিন্তু ডাক্তারদের অবসর নেওয়ার কোনো অবকাশ নেই। আর অনেক সময় এরকম হয় যে এটা বুঝতে সময় লেগে যায় যে নিরন্তর কাজ করে গেলে অনেক সময় ডাক্তারদের নিজের শরীরেরও কিন্তু ক্ষতি হতে পারে। সেই জন্য এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে চিকিৎসকরা তাদের নিজের মানে জীবনকে, নিজের স্বাস্থ্যকে, নিজের শরীরকে যাতে যত্নে রাখেন, তাহলে কিন্তু খুবই ভালো হয় রোগীদের জন্য এবং তাদের পরিবারের জন্য। কারণ তারা তাহলে আরও ভালো করে তাদের রোগীদের চিকিৎসা করতে পারবেন যদি তারা সুস্থ থাকেন।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ,
1: মঞ্চ জুড়ে সবাই বসেছিল, উজ্জ্বল জ্যোতিষ্ক মণ্ডলী। ক্যামেরা সুধার দিকে ঘুরতেই সে অস্ফুটে জিজ্ঞাসা করলে, ও কখন জাগবে? রাজা নিজে এসে ওকে ডাকবেন। কেউ সে কথা বুঝিয়ে বলে দেবার আগেই নন্দিনী হেসে উঠল। আজ আমার রঞ্জন আসবে, আসবে, আসবে। সঞ্চালক জানতে চাইছিলেন হরতনির বক্তব্য। সে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, বলো গে, আমি হারিয়ে গেছি। 25শে বৈশাখের টক শো, সবাই আশা করেছিল আজ কিছু একটা হবে, হয় অমলের ঘুম ভাঙবে, নয় তো রঞ্জন আসবে, নয় তাসের দেশ কাঁপিয়ে চিৎকার উঠবে, জয় ইচ্ছের জয়। কিন্তু তেমন কিছু হয়নি। স্টেজের এক পাশে অন্ধকার কোণটায় দাঁড়িয়ে রানী সুদর্শনা তাই হতাশ স্বরে বললেন, এ ঘরে কি একদিনও আলো জ্বলবে না? পিছনের স্ক্রিনে তখন দেখা যাচ্ছিল সারা পৃথিবীর উপগ্রহ চিত্র। তা দেখে একটা ছোট মেয়ে শিউরে উঠল, এত রক্ত কেন, এত রক্ত! এলা চিৎকার ভেসে এলো উল্টো দিক থেকে, মারো, আমাকে মারো, মারো, মারো! ওদের সবাইকে শান্ত করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন সঞ্চালক। তখনই সেই মানুষটি এসে পৌঁছলেন সভাকক্ষে, উঠে দাঁড়ালো সবাই, কানাকানি হতে লাগলো, এ তো আগমন নয়, এ যে আবির্ভাব! এ তো আগমন নয়, এ যে আবির্ভাব! রাশি রাশি গোলাপের অভ্যর্থনা আর তুমুল হর্ষধ্বনিকে উপেক্ষা করে ধীর পায়ে তিনি এগিয়ে গেলেন মঞ্চের সিঁড়িতে বসে থাকা চণ্ডালিকা মেয়েটির কাছে। স্মিত মুখে বললেন, চলো দাও আমায়, চলো দাও। আর সেই মুহূর্তেই রথের চাকা নড়ে উঠল। খবরেরও মুক্তধারার বাঁধ ভেঙেছেন যুবরাজ। ক্যামেলিয়া ফুটে উঠল সাঁওতাল পরগনার টবে আর আদিবাসী কন্যার খোঁপায়। দর্ভকল্লী থেকে রঙিন নিশান উড়িয়ে শুরু হলো জয়যাত্রা। কেঁপে উঠল টক শোয়ের মঞ্চ। সিঁড়ি বেয়ে একে একে নেমে এলো সুধা, নন্দিনী, হরতনী, সুদর্শনা। দর্শক আসন থেকে উঠে সাড় বেঁধে দাঁড়িয়ে গেল চন্দরা, মালতী, মৃণাল। সবাই একসঙ্গে

0: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি, সি ইউ উইথ রেডিও বাংলা ফ্রম ফার্স্ট অফ জুলাই।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

চারিদিকে নীল জলরাশি, মাঝে কয়েকটা দ্বীপ, বেশ বড় দ্বীপগুলো, আর বেশিরভাগ দ্বীপগুলোই ঘন সবুজ জঙ্গলে ঢাকা। ফ্লাইট করে আন্দামানে, মানে এই দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারে নামার সময় উপর থেকে এরকমই দেখতে পাচ্ছিলাম। আসলে ঠিক দুর্গাপূজার পর এই 7 দিনের জন্য ঘরের কাছে আন্দামান ঘুরতে যাওয়ার প্ল্যানটা পুরোপুরি আমার নিজের মাথা থেকেই বেরিয়েছিল। আর তারপর ওই গ্লোব অল ইন্ডিয়াকে সে কথা জানাতেই ওরা সমস্ত ব্যবস্থাটা ঝটপট করে দিল। আর তারপর ব্যাগ গুছিয়ে সোজা এয়ারপোর্ট, প্রায় 2 ঘন্টা পর এসে পৌঁছলাম পোর্ট ব্লেয়ারে। এই বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা খুব একটা বড় না হলেও এখানে কিন্তু যাত্রীদের ভিড় দেখলাম বেশ ভালোই। আসলে এশিয়া মহাদেশের পর্যটনের ম্যাপে এই আন্দামান আর নিকোবরের জনপ্রিয়তা বেশ উপরের দিকে। বে অফ বেঙ্গলে প্রায় 570টা মতন দ্বীপ নিয়ে গঠিত এই আন্দামান দ্বীপপুঞ্জ, ভার্জিন ম্যাংগ্রোভস এবং ট্রপিক্যাল রেন ফরেস্ট, সাদা বালির বীজ আর পাম গাছের সারি। এটা যদি আন্দামানের একটা দিক হয়, তাহলে আরেক দিক রয়েছে ইতিহাসের ছায়ায় ঘেরা সেলুলার জেল। এত সব আকর্ষণকে এড়াবার মতন শক্তি আমার নেই, তাই বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পা রাখা মাত্রই মনটা একেবারে খুশিতে নেচে উঠল। এয়ারপোর্ট থেকে বেরিয়েই পেয়ে গেলাম একটা ট্যাক্সি, আর তাতে করেই সোজা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এই আন্দামানে হিন্দি আর বাংলাই সব থেকে বেশি চলে, এছাড়া তামিল, তেলেগু, মালায়ালম অনেক স্থানীয় মানুষকে বলতে দেখলাম। হোটেলে পৌঁছে দেখি সবাই বাংলাতেই বেশি কথা বলছে, বেশ সুবিধাই হলো। আর এখানে স্থানীয়দের মধ্যে বাঙালি দেখলাম প্রচুর, আর আমাদের ওই হোটেলের ম্যানেজারও চ্যাটার্জি বাবু, তাই দুজনে বেশ জমে গেল। এখন একটা ছোট ব্রেক নিয়ে নিই, আর ফিরে আসছি কয়েকটা ব্যাক টু ব্যাক গানের পর। শুনবো এই আন্দামান ঘোরার কথা, আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ব্রেকের পর ফিরে এলাম। আমি কৌশিক, আর আজ আমি আপনাকে নিয়ে এসেছি আন্দামান। আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামীদের এক সময় দ্বীপান্তরে পাঠাতো ব্রিটিশ সরকার। কালা পানি পেরিয়ে যেতে হতো এই দ্বীপে। সেই সময় এই আন্দামান ছিল এক বিভীষিকা, আর এখন সেই দ্বীপান্তরের দ্বীপ ভারতের অন্যতম আকর্ষণীয় পর্যটন ক্ষেত্র। হোটেলে চেক ইন করে বেশ খানিকটা রেস্ট নিয়ে বিকেলে চললাম সেই বিভীষিকাময় ঐতিহাসিক জায়গা সেলুলার জেল দেখতে। বেশ বড় জেলটা, বিশাল উঁচু প্রাচীর। যদিও এই দেওয়াল ডিঙিয়ে পালিয়ে কোনো লাভ ছিল না কারোর। চারিদিকে ঘেরা নীল সাগর অতিক্রম করে পালানো ছিল একেবারেই অসম্ভব। সালটা ছিল 1906। সেই সময় ব্রিটিশরা দেশকে শাসন করত। এই কারাগারটি কিন্তু ভয়ঙ্কর অন্ধকূপের মতন, যা দেখলে অনেকের গা শিউরে উঠবে। সে সময় আন্দামানে তেমন কেউ ভ্রমণ করতে যেত না, আর সেই সময় সরকার দ্বারা সেখানে ঘুরতে যাওয়ার তখন কোনো অনুমোদনও পাওয়া যেত না। এই জেলে যারা বন্দী থাকত সেই সব কয়েদিরা নিজের জীবনকে আঁকড়ে ধরে বাঁচত। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তাদের কাছে ছিল খুব ভয়াবহ। 1857 সালের ডিসেম্বর মাসে দ্বীপগুলিকে পরিদর্শন করতে এসেছিল ব্রিটিশ সরকারের লোকেরা। 1858 সালের জানুয়ারিতে ব্রিটিশ সরকার একটি প্রতিবেদনও জমা দেন। সেই সময় সরকার আন্দামান দ্বীপকে কারাগার বা জেল হিসেবে ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নেন। প্রথমে 10ই মার্চ 200 জন বিদ্রোহীকে এখানে আনা হয়েছিল। 1893 সালে শুরু হয়েছিল এই জেল তৈরির কাজ, আর তা শেষ হয়েছিল 1906 সালে। স্বাধীনতার প্রথম যুদ্ধ এবং সিপাহী বিদ্রোহের পর প্রায় 200 জন বিদ্রোহীকে আন্দামান দ্বীপান্তরে পাঠিয়েছিল ব্রিটিশরা। এই যে লাল রঙের ইট আজও দেখতে পাচ্ছি জেলের দেওয়ালে, এইগুলো সেই সময় আনা হয়েছিল সুদূর বার্মা থেকে। জেলের ঘরগুলো দেখলাম বেশ ছোট ছোট, আর হাইট এত ছোট, মানে ওই 3 মিটারের মতন। প্রত্যেকটা ঘরে একটা ছোট্ট ঘুলঘুলি, যেটা মেঝের থেকে প্রায় 10 ফিট উঁচুতে, আর একটা বিরাট শক্তপোক্ত লোহার গ্রিল করা দরজা। এই ছোট্ট ঘরে কয়েদিদের বন্দি থাকার কারণে এর নাম দেওয়া হয়েছিল সেলুলার জেল। ঘর বা সেলগুলো এমনভাবে বানানো হতো যাতে কোনো বন্দি কারোর মুখ পর্যন্ত দেখতে না পান, তাদের যোগাযোগের উপায় পর্যন্ত ছিল না। বন্দিদের বন্দি অবস্থায় প্রতিটা মুহূর্ত ছিল বিভীষিকাময়। একাকিত্বের কবলে পড়ে বহু বিপ্লবী পাগল হয়ে গিয়েছিলেন সেই সময়। জেলটা ঘুরে দেখার পর সামনের মাঠে লাইট অ্যান্ড সাউন্ড দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই সময় যখন এই জেলে বন্দি বিপ্লবীদের উপর অত্যাচারের কোনো সীমা ছিল না। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। ব্রেকের পর আমি ফিরে আসি, ঘুরব আন্দামান আপনাদের সাথে, গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে।

0: শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক। আজ আমি শোনাচ্ছি আপনাদের আন্দামান টুয়ারের কথা। গলায় লোহার রিং, পায়ে লোহার শিকল, তার উপর তাদেরকে লাঠি দিয়ে মারা হতো নিয়মিত। কোনো বাথরুমের সুবিধা ছিল না এই বন্দীদের। খাওয়ার দেওয়া হতো খুব খারাপ, অস্বাস্থ্যকর। কোনো কোনো বন্দীকে কখনো হাতে কড়া পরিয়ে 6 মাসের জন্য বেঁধে রাখা হতো। নির্জন কারাগারে এভাবেই পড়ে থাকতো কত বন্দী তা অনেকেরই অজানা। স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন এরকম বহু বিপ্লবী, যেমন বটুকেশ্বর দত্ত, উল্লাস কর, বিনায়ক দামোদর সাভারকর, শচীন্দ্রনাথ সান্যাল, হরেকৃষ্ণ কোনার ভাই পরানন্দ সিং, সুবোধ রায়, ত্রৈলোক্যনাথ চক্রবর্তীদের মতন মানুষদেরকে এই কারাগারে বন্দী রাখা হয়েছিল। সেলুলার জেল দেখে ফেরার পর হোটেলের রিসেপশনে দেখা হয়ে গেল কমলদার সাথে। কমলদা মানে কমল চ্যাটার্জি এই হোটেলের ম্যানেজার। আদতে কলকাতার টালিগঞ্জের ছেলে হলেও চাকরি সূত্রে এই আন্দামানে রয়েছে টানা 6 বছর। এখানে এই হোটেলেই স্ত্রী আর 2 সন্তানকে নিয়ে উনি থাকেন। আমি একা ঘুরতে এসেছি আর আমরা দুজনে প্রায় সমবয়সী, তাই কমলের সাথে ডিনারটা করে নিলাম। তারপর হোটেলের লনে ঠান্ডা হাওয়াতে বসে দুজনের আড্ডা শুরু হলো। কমলের কাছ থেকেই জানতে পারলাম কিভাবে এই সেলুলার জেল বন্ধ হয়ে যায়। আসলে এই জেলে রাজনৈতিক বন্দীদের উপর খুব অত্যাচার হতো। এক এক সময় নাকি জেলের কর্মীরা তাদের অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিত। আর যখন সেই সব বন্দীরা সেই অত্যাচার আর সহ্য করতে পারত না, তখন তারা জেল কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করত, গণ অনশন ধর্মঘট করত। বিশেষ করে 1932 থেকে 1937 সাল এই ঘটনাটি অনেকবার ঘটেছিল। 1937 সালের জুলাই মাসে শুরু হয়েছিল শেষ ধর্মঘটটি। প্রায় 45 দিন ধরে চলেছিল সেই অনশন আর বিদ্রোহ। এরপর আন্তর্জাতিক চাপে পিছু হটে ব্রিটিশ সরকার। 1938 সালের জানুয়ারি মাসের এই সেলুলার জেলের সমস্ত রাজনৈতিক বন্দীদের তাদের নিজ নিজ রাজ্যে ফেরত পাঠানো হয়। আর তারপর নাকি 1939 সালে এই জেল পুরো খালি করে দেওয়া হয়। কালো আকাশে ঝকঝক করছে রূপালি পূর্ণিমার চাঁদ, অসংখ্য তারা গোটা আকাশ জুড়ে। আমি ভাবছিলাম এরাও সাক্ষী সেই সব নির্মম অত্যাচারে। কমল বলল কাল সকালে এখানকার জিমখানা গ্রাউন্ডটা একবার দেখে আসতে। জিমখানা গ্রাউন্ডে কি আছে জানাবো সেই সব কথা, তবে তার আগে চলুন শুনে নিই পরপর কয়েকটা গান। গানের ওপারে আমি ফিরে আসছি, আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: www.etosservices.com
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
0: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমি আপনাদের নিয়ে এসেছি আন্দামান। সকালে উঠে হোটেলের জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখি বেশ মিষ্টি রোদ উঠেছে। সবুজ ওড়না দিয়ে নিজেকে মুড়ে রাখা আন্দামান আজ যেন সেজে গুজে আমার সাথে গল্প করার জন্য তৈরি। আজ আমি চলেছি সবার আগে জিমখানা গ্রাউন্ড দেখতে। সময়টা 1942 সালের শেষের দিক হবে। সারা পৃথিবীতে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাপে ঝলসে যাচ্ছে। এই সময় জাপানি সেনাবাহিনী আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দখল করে নেয়। প্রায় পুরো দক্ষিণ পূর্ব এশিয়া থেকেই ব্রিটিশ বাহিনীকে হটিয়ে দিয়ে জাপান তার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। 1943 সালের 29 ডিসেম্বর এই আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদহীন সরকারকে দিয়ে দেয় জাপান। নেতাজি সেই সময় এই আন্দামানে আসেন এবং পোর্ট ব্লেয়ার পরিদর্শন করেন। 1943 সালের 30 ডিসেম্বর আন্দামানের পোর্ট ব্লেয়ারের জিমখানায় পতাকা উত্তোলন করা হয়। আজ এই জায়গাটা ভারত সরকার খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করার পর পোর্ট ব্লেয়ারের এই জিমখানা গ্রাউন্ডে আবার পতাকা উত্তোলন করা হয়। এখন আমি যাব ওয়ান্দুর, মুন্ডা পার্ক, চিড়িয়াতাপু এবং করবেন্স কোভ বিচ দেখতে। এই আন্দামানের 572খানা দ্বীপের মধ্যে কেবল 38টি দ্বীপে মানুষের বসতি আছে, তবে সবগুলো দ্বীপে যাওয়ার অনুমতি নেই। এই অঞ্চলেরই একটা দ্বীপে জারোয়া সেন্টিনেলিরা হাজার হাজার বছর ধরে আধুনিক সভ্য সমাজ থেকে নিজেদেরকে আড়াল করে রেখেছে। পোর্ট ব্লেয়ার থেকে 25 কিলোমিটার দূরে ওয়ান্ডুর বিচে বাসে করেই যাওয়া যায়। পিচ ঢালা আঁকাবাঁকা পথটির এক পাশে সমুদ্রের ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দ, হাজার হাজার নারকেল আর পাম গাছের সারির মধ্যে ছোট্ট ছোট্ট গ্রামগুলো যেন কোনো আর্টিস্টের আঁকা এক একটা ক্যানভাস। গাছের ডালে ডালে এত রকমের পাখির ঝাঁক দেখলাম, এরকম কিন্তু আগে কখনো দেখিনি। ওয়ান্ডুর বিচে একটা নির্দিষ্ট জায়গায় জাল দিয়ে আবদ্ধ করে সুইমিংয়ের ব্যবস্থা আছে। জাল দিয়ে ঘেরা কেন? লোকাল গাইডকে এই প্রশ্ন করতেই তারা যা বলল তা শুনে তো আমার পিলে চমকে গেল। কি সেই কথা জানাবো, তবে একটা ব্রেক নিয়ে নিই। ব্রেকের ওই পারে আমি ফিরে আসছি, আপনাদের কৌশিক। আমার এই সফর জারি থাকবে আপনাদের সাথে, কোথাও যাবেন না। এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com মন যখন নিরুদ্দেশ।

আন্দামানের দক্ষিণ দিকে মানে সাউথে ওয়ান্ডুর বিচ খুব নামকরা একটা বিচ। আর এখানে সমুদ্রে সাঁতার কাটা, স্কুবা ডাইভিংয়ের ব্যবস্থাও রয়েছে, তবে সেটা একটা নির্দিষ্ট জায়গায় জাল দিয়ে আবদ্ধ করে রেখে তার মধ্যেই। জাল দিয়ে ঘেরা কেন? লোকাল গাইডকে এই প্রশ্ন করতেই তারা বলল, এই দ্বীপে প্রচুর কুমিরের আনাগোনা, তাই নেটের বাইরে সাঁতার কাটলে কুমিরের পেটে চালান হওয়ার আশঙ্কা আছে। তাই যত খুশি যেরকম খুশি সমুদ্রে সাঁতার কাটো, কিন্তু ওই জালে ঘেরা জায়গার ভিতর অন্য জায়গায় জলে নামাটা সম্পূর্ণ বেআইনি। এরপরের গন্তব্য মুন্ডা বিচ। চিড়িয়া টাপ্পু নামে একটা রিজার্ভ ফরেস্টের ভেতর দিয়ে এই বিচে যেতে হয়। মুন্ডা পার্ক বিচের কোল ঘেঁষে এক ঘন্টার একটি বিচ হাইকিং আছে। পর্যটকদের কাছে এই বিচ হাইকিং খুবই জনপ্রিয়। এখানে এত বিদেশি পর্যটক দেখলাম যে আমার ওই গোয়ার বিচগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। ওয়ান্ডুর আর মুন্ডা বিচ বিচরণ শেষে পরন্ত বিকেলে চলে এলাম করবেন্স কোভ বে আইল্যান্ডে। এটা পোর্ট ব্লেয়ারের খুব কাছে বলেই লোকে লোকারণ্য। প্রচুর বিদেশি পর্যটক বিচে সাঁতার সহ বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটি করছে। আমার এই আন্দামান ভ্রমণটা নিশ্চিন্তে আর নিখুঁতভাবে সম্পন্ন হয়েছিল যে ট্রাভেল এজেন্সির দৌলতে, তার নাম গ্লো অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। বেড়াতে যাওয়ার কথা মনে পড়লেই এদেরকে কল করি। আসলে এদের মতন সার্ভিস আর কোনো এজেন্সি আমায় দিতে পারেনি। আপনাদের সুবিধার জন্য এদের কন্ট্যাক্ট নাম্বারটা একবার জানিয়ে রাখি। এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +91 8100 136 126 বা +91 833 505 2001 এ, অথবা চাইলে ইমেল করতে পারেন info@globeindia.in। আর পারলে একবার দেখে নেবেন এদের ওয়েবসাইটটা। হ্যাঁ, www.globeindia.in এ গেলেই পেয়ে যাবেন সব পেজের ঠিকানা, দুর্ধর্ষ সব প্যাকেজ আর আইটিনারিগুলো দেখে মন বলতে বাধ্য, ট্রাভেলিং ইট লিভস ইউ স্পিচলেস দেন টার্নস ইউ ইনটু আ স্টোরি টেলার।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরে এলাম ব্রেকের পর। আমি রয়েছি আপনাদের সাথে আন্দামান সফরে, আর আমি আপনাদের চলার সাথী কৌশিক। আপনারা শুনছেন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, সাথে রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আজ পোর্ট ব্লেয়ারে আমার তৃতীয় দিন। গত দুই দিনে এই শহরে প্রচুর বাঙালির দেখা পেয়েছি। আজ সকাল সকাল বেরিয়ে চলেছি নীল সমুদ্রের বুক চিরে আর একটা দ্বীপের দিকে। আজ আমরা যাব রস আইল্যান্ড বা নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ড। রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স অঞ্চল থেকে টিকিট কেটে স্পিড বোটে করে প্রথমে চললাম রস আইল্যান্ড দেখতে। রস আইল্যান্ডে আছে ব্রিটিশ আমলের জীর্ণ গির্জা, সেই সময়ের ক্লাব ঘর এবং আরও অনেক পুরানো বাড়ি। এই দ্বীপে ঢুকতে গেলে প্রথমেই টিকিট কাটতে হয়। আসার পথে প্রথম দিকে বোটের সাথে সাথে চললেও এখন আর চারপাশে আমোদে উরুক্কু মাছের ঝাঁকগুলো আমাদের মনোরঞ্জন করছে না। আসলে আজ সকাল থেকেই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, হয়তো এই ইলশেগুড়ি আবার কখনো বা ঝমঝমে বৃষ্টির জন্য এই মাছেদের খেলাধুলো আজ বন্ধ। এই সব সাত পাঁচ ভাবতে ভাবতেই অবশেষে পৌঁছে গেলাম রস আইল্যান্ড, যার পোশাকি নাম এখন নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। ছোট্ট জেটি সমুদ্রের নোনা জলে ক্ষয়ে গিয়েছে পিলারগুলো আর কাঠের সাজসজ্জা, ফোকলা দাঁতের বুড়ো ভিখারির মতন দাঁড়িয়ে রয়েছে। মানুষের বসবাসের অযোগ্য এই ছোট্ট দ্বীপে ব্লেয়ার সাহেব প্রায় 250 বছর আগে একটি সেনেটোরিয়াম আর হসপিটাল তৈরি করেন, যা কালক্রমে পরিত্যক্ত হয়েই পড়ে রয়েছে। এরপর 1858 সালে ব্রিটিশ রাজ এখানে অফিসার্স ক্লাব তৈরির উদ্যোগ নেয়। দ্বীপের মাটিতে পা রাখতেই সবার আগে অভ্যর্থনা জানালো চিতল হরিণের দল। পোর্ট ব্লেয়ারের সেলুলার জেলের প্রাচীরের অন্তরালে যখন চলছে ব্রিটিশদের অকথ্য অত্যাচার, স্বাধীনতা সংগ্রামীদের হাহাকার আর ক্রন্দনে ভরে উঠছে আকাশ বাতাস, তখন উল্টো দিকের রস আইল্যান্ডে ব্রিটিশ অফিসাররা মগ্ন নানাবিধ বিলাসিতায়। এই দ্বীপে তারা নিয়ে এসেছিল চিতল হরিণ, ময়ূর ময়ূরীর দল, যাতে এদের শিকার করে উপভোগ করতে পারে তাদের অবসর যাপন। এইসব হরিণগুলোই তাদের বংশধর। এই রস আইল্যান্ডে দেখব আরও অনেক কিছু, তবে তার আগে শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপারে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানেই গানের অন্ধ ভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

রস আইল্যান্ডে ঘুরে দেখার জন্য রয়েছে গাড়ি, তবে সেটা ব্যাটারিতে চলে। এই ব্যাটারি চালিত গাড়িতে ঘুরে দেখা যায় পুরো দ্বীপ। গাড়ি যত এগোচ্ছে চোখে পড়ছে ব্রিটিশ স্থাপত্যের নানাবিধ ভগ্নাবশেষ। ভগ্নাবশেষ বললে ভুল হবে, সামুদ্রিক শ্যাওলা আর গাছের শিকড় বাকড় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে ভগ্নপ্রায় পরিত্যক্ত ব্রিটিশ বেকারি, পাওয়ার হাউস, অফিসারদের নাচঘর, বিলাসবহুল সব বাংলো। মেঘলা দিনে ঝুপঝুপ বৃষ্টির মধ্যে সে এক ভৌতিক পরিবেশ। বঙ্গোপসাগরের অভিশপ্ত এক দ্বীপে রাজকীয় স্থাপত্য আর ব্যাসনের এই মেঘলা দিনে এই পরিত্যক্ত ভগ্নদশা দেখে কেমন যেন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল। দ্বীপের এই বিলাসবহুল স্থাপত্য, রাস্তাঘাট, বনবিতান সবই কিন্তু তৈরি করানো হতো বন্দি ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের দিয়ে। মানুষের বসবাসের অযোগ্য এই দ্বীপ তখন ছিল বিষাক্ত সামুদ্রিক সাপ, মশা আর কীটপতঙ্গের আস্তানা। নানাবিধ রোগভোগ যেমন ম্যালেরিয়ার প্রকোপ ছিল খুবই বেশি। জারোয়া আদিবাসীরা শিকার করতে না পারলে নারকেল সংগ্রহ করতে আসত এখানে। সাপের কামড়, ম্যালেরিয়ার প্রকোপে এবং জারোয়াদের তীরে বিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল বহু শ্রমিক স্বাধীনতা সংগ্রামীর। তাদেরই দীর্ঘশ্বাস আর যন্ত্রণার উপর দাঁড়িয়ে রয়েছে ব্রিটিশদের এই বিলাসবহুল দ্বীপ, যা একসময় পরিচিত ছিল প্রাচ্যের দ্বিতীয় প্যারিস নামে। এই নৃশংস অত্যাচার আর বৈষম্যের জন্যই কি আজ দ্বীপ এত অভিশপ্ত? 1900 সালের গোড়া থেকে এখানে ব্রিটিশ অফিসাররা থাকতে শুরু করে। 1941 সালের ভয়াবহ ভূমিকম্পের পর আস্তে আস্তে এই দ্বীপ পরিত্যক্ত হতে শুরু করে। মাত্র 100-150 বছরের ইতিহাস, দেখলে মনে হয় হাজার বছর সমুদ্রের তলায় চাপা পড়েছিল অভিশপ্ত এই পাতালপুরী। 1941 সালের পর কিছুদিন জাপানি সৈন্যদের অধিকারে ছিল এই দ্বীপ। স্বাধীনতার পরে ভারত সরকার হস্তগত করে এই দ্বীপ, আর আজ এখন এটা একটা ভ্রমণ কেন্দ্র। আর এই দ্বীপের এক কোণে রয়েছে ভারতীয় নেভির বেস। ফিরে আসছি, আমি আপনাদের কৌশিক। ব্রেকের পর আপনাকে শোনাবো আমার এই আন্দামান ভ্রমণের কথা। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যোগ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বেল করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: Bangalir adda mane ki shudhu ei golpo naki মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
3: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
4: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
5: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
3: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

সমুদ্র এখন বেশ উত্তাল, তবে বোটে করে পোর্ট ব্লেয়ার পৌঁছতে সময় লাগবে অ্যারাউন্ড আধ ঘন্টা। পিছনে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে রস আইল্যান্ড। দ্বীপের সবুজ পান্নার মতন গলফ কোর্স আজ শ্যাওলা পরিপূর্ণ একটা ধ্বংসস্তূপ। আরে, দূরে গাছের আড়ালে ওরা কারা? চোখের ভুলে এক লহমাতেই মনে হলো হাত ধরাধরি করে এক ভিক্টোরিয়ান শ্বেতাঙ্গিনী ঘুরে বেড়াচ্ছে তার বাগদত্তা তরুণ ব্রিটিশ অফিসারটির সঙ্গে। দূর থেকে ভেসে আসছে চার্চের ঘন্টার আওয়াজ। না, সবই বোধহয় মনের ভুল। দ্বীপের প্রান্তে অপূর্ব সুন্দর লাইট হাউসটি আজও দাঁড়িয়ে রয়েছে। 2004 সালের ভয়ঙ্কর সুনামি তছনছ করে দেয় পুরো দ্বীপটাকে। উল্টো দিকেই ওই দূরে দেখা যাচ্ছে সেলুলার জেলের প্রাচীর। মনে হলো যেন স্বাধীনতা সংগ্রামীদের রোজকারের দীর্ঘশ্বাসের মাঝখান থেকে ভেসে আসছে উদ্দাত কণ্ঠে সম্মিলিত জয়ধ্বনি, জয় হিন্দ। ম্যালেরিয়া রোগের সফলতম ওষুধ হলো কুইনাইন, আর সেই কুইনাইন আবিষ্কার হয়েছিল এই ভারতেই। আর রোনাল্ড রসের এই যুগান্তকারী আবিষ্কারের গিনি, আর সেই কুইনাইন আবিষ্কার হয়েছিল এই ভারতেই আর রোনাল্ড রসের এই যুগান্তকারী

করে কুইনাইন খাওয়ানো হয়েছিল বলে নথিতে দাবি আছে। অভিযোগ, এর ফলে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। রস আইল্যান্ড দেখে এখন আমরা চলেছি নর্থ বে আইল্যান্ডে। ঘুরবো আমরা আন্দামান আর জানব এরকমই আরও অনেক অজানা কথা। কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর।

রসের মতন নর্থ বে আইল্যান্ডেও এন্ট্রি ফি রয়েছে, তবে তা খুবই কম, মাত্র 20 টাকা করে। এই দ্বীপটাতে একটা আইকনিক লাইট হাউস রয়েছে, সেই লাইট হাউসের সাথে নিজেদের ছবি তোলার জন্য প্রচুর ভিড়। আর রয়েছে বিভিন্ন ওয়াটার স্পোর্টসের সুযোগ। এখানে দেখলাম স্কুবা ডাইভিং, সি ওয়াক, সাবমেরিন রাইড, গ্লাস বটম বোট রাইড আর স্নর্কলিংয়ের অঢেল আয়োজন। তবে গ্লাস বটম বোট রাইডটা করে খুব একটা লাভজনক মনে হলো না, কারণ এই দ্বীপের ঘোলা জলের জন্য বোটের নিচে সামুদ্রিক প্রাণীদের দেখার কোনো সুযোগ নেই। এই নর্থ বে আইল্যান্ড তার ব্রেথ টেকিং প্রাকৃতিক সৌন্দর্য, অপূর্ব সুন্দর রঙিন সব প্রবাল প্রাচীর, জলের নিচের সামুদ্রিক জীবন আর রূপলি সাদা বালির সৈকতের জন্য পরিচিত। প্রবাল প্রাচীরগুলি এই দ্বীপের সবচেয়ে প্রিসিয়াস সম্পদ, তবে এই দ্বীপকে প্রবাল দ্বীপও বলা যায়। বিশ্বাস করুন, ঘন পাম গাছের সারিতে ঢাকা দ্বীপটার সৌন্দর্য কল্পনার বাইরে। এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দেখার সেরা সময় নভেম্বর থেকে মে মাসের মধ্যে, তবে এখানে গ্রীষ্মকালও মনোরম, কারণ ভারতের বাকি অংশের তুলনায় সর্বোচ্চ তাপমাত্রা অনেক কম। সারা বছর আবহাওয়া এখানকার ঠিকঠাকই থাকে, তবে বর্ষাকালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভ্রমণ এড়িয়ে চলাই ভালো। ভারী এবং ঘন ঘন বৃষ্টি এবং অশান্ত আবহাওয়ার কারণে বর্ষাকালে ওয়াটার স্পোর্টসগুলো আর বোট রাইড কমপ্লিটলি ক্যান্সেল করে দেওয়া হয়। আর এখন আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, নেমে পড়লাম স্কুবা ডাইভিং করতে। আর জলে নেমে বুঝলাম এখানে ডাইভিং করা মানে হলো সুন্দর নীল জলের নিচে সামুদ্রিক জীবন দেখার সব থেকে সেরা একটা উপায়। ট্রেনারের পিছন পিছন অনেকটা গভীরে নেমে প্রবাল প্রাচীর দেখতে দেখতে ক্রমশ এগিয়ে গেলাম আরও দক্ষিণের দিকে। এখানে আসলে একদম মিস করবেন না, ভয়ের কোনো ব্যাপার নেই, ট্রেনার সব সময় আপনাকে নজরে রাখছে। নর্থ বে আইল্যান্ডে অনেক দোকান আছে যেখানে স্কুবা ডাইভিংয়ের টিকিট কেনা যায়। খরচ মোটামুটি 2000 থেকে 4000 টাকা পর্যন্ত। তবে মনে রাখবেন যে এই স্কুবা ডাইভিং শুধুমাত্র সকাল থেকে দুপুর পর্যন্ত করা হয়। এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: এপার বাংলা হোক বা ওপার বাংলা, গঙ্গা হোক বা পদ্মা, মান্না দি থেকে শুরু করে রুনা লায়লা,
1: ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না,
2: স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাটা,
0: আদি বর্মন থেকে শুরু করে অনুপম রায়।

সবার গানের নদীতে গা ভাসাতে আপনাকে শুনতেই হবে আমাকে রুবিনার সঙ্গে গান দরিয়া সোম থেকে শুক্র রোজ শুধুমাত্র রেডিও বাংলানিউজ.com এ।

সম্পূর্ণ আন্দামানে স্কুবা ডাইভিংয়ের তুলনায় স্নর্কেলিংয়ের চার্জ অনেক সস্তা। 15 মিনিটের স্নর্কেলিংয়ের জন্য আনুমানিক রেট 500 টাকা। তবে আরও একটা দারুণ ওয়াটার স্পোর্টস এখানে হয়, আর সেটা হলো সমুদ্রের তলদেশে মাছ, অক্টোপাস, স্কুইডের সাথে হাঁটা। আরে না না, ভীষণ সুন্দর এবং নিরাপদ এই সফর। সমুদ্রের তলদেশে হাঁটার সময় অদ্ভুত সব সমুদ্রের উদ্ভিদ, বিভিন্ন ধরনের মাছ এবং অবশ্যই প্রবাল প্রাচীর দেখতে পাওয়া যায়। আমায় একটা অক্সিজেন সিলিন্ডার যুক্ত হেলমেট দেওয়া হয়েছিল। আমার আগে পিছে বেশ কিছু প্রশিক্ষিত ট্রেনার রয়েছে, তাদের সাথেই হেঁটে হেঁটে ঘুরে দেখলাম বে অফ বেঙ্গলের নিচটা। হেলমেটের সাথে লাগানো ক্যামেরাতে ভিডিও আর অনেক ছবি তোলা হলো। এর জন্য চার্জ প্রায় 4,000 টাকা লাগলো। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আর একটা দ্বীপ যা সমুদ্রে হাঁটার কার্যকলাপ অফার করে তা হলো হ্যাভলক দ্বীপ। নর্থ বে আইল্যান্ড রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে প্রায় 42 কিলোমিটার দূরে অবস্থিত। পোর্ট ব্লেয়ারের তীরে অবস্থিত বন্দর থেকে অসংখ্য বোট পাওয়া যায় যা যাত্রীদের এই নর্থ বে দ্বীপ সহ বিভিন্ন দ্বীপে নিয়ে যায়। এই ধরনের ভ্রমণের জন্য খরচ কিন্তু খুব একটা বেশি নয়, মানে ওই সাধারণত 500 টাকা পর্যন্ত পার হেড খরচা হতে পারে। এখানে একটা সেমি সাবমেরিন কোরাল সাফারিও হয়, কিন্তু আমার হাতে আর সময় নেই। বে অফ বেঙ্গলের পশ্চিম দিগন্তে ওই আগুনের গোলার মতন লাল অস্তগামী সূর্য ডুবতে শুরু করেছে। এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতেই আমরা ফিরে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। পরের সপ্তাহে ঘুরে দেখব আন্দামানের বাকিটা, আর দারুণ কিছু ঘটনার কথা জানাবো আপনাদের। আমার মতন এত সুন্দরভাবে আন্দামান ঘুরতে ইচ্ছে করলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 0136 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। শেষ করার আগে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই কালী পূজা ও শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। এই পবিত্র দীপাবলির আলোতে মুছে যাক পৃথিবীর সমস্ত অন্ধকার, মুছে যাক সমস্ত হিংসা এবং বিদ্বেষ। আনন্দে ভরে উঠুক আপনার, আমার এবং সকলের জীবন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি কোথাও যাবেন না, আপনার জন্য আসছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলা নেট .com। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: London AC, ঘোড়া ঘুড়ি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে, তোমার ভালোবাসার ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
1: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
2: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।
1: কি লিখি তোমায়,

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

ছোটবেলা থেকে যখনই বাসে উঠেছি, বেশ কিছু নজর কাড়া বার্তা চোখে এসেছে। অর্থাৎ বাসের গায়ে কালি দিয়ে লেখা থাকতো, তার মধ্যে অন্যতম একটি হলো, নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন ইচ্ছেডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে এই বিষয়টা নিয়েই আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। এই যে এই ব্যাপারটা, এই যে উপদেশটা, নিজের মাল নিজের দায়িত্বে রাখুন, এটা নিয়ে কিন্তু অনেক কিছু, অনেক ঘটনা, অনেক গল্প আছে জানেন, যেগুলো কিনা আমার মনের মধ্যে একদম জমে আছে। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা, সেরকমই কিছু গপ্প আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে। কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: লাগে।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: চলবেই, দাগ দাগ দাগ দাগ চলবেই, শুধু কলজেটা যাও ভাঙাতে, কিছু মিলবে না এত রত্রি, শুধু কলজেটা যাও ভাঙাতে, কিছু মিলবে না এত রত্রি, সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। ধরুন আপনি বাসে উঠেই এই ব্যাপারটা দেখলেন এবং দেখে কি ভাবলেন, সবার আগে নিজের মনটা চলে গেল পকেটে। মোবাইল কিংবা পার্স এগুলো সমস্ত ঠিক জায়গায় আছে তো, কিন্তু শুধুমাত্র এই যে লেখাটা দিয়েই কিন্তু বাসের কর্মচারীগণ নিজের দায়িত্ব কমপ্লিট করে ফেলেন না, তার বাইরে আরও কিছু কাজ তারা করে থাকেন যেগুলো কিনা আমরা অনেকেই জানি না। মানে অ্যাকচুয়ালি একজন কন্ডাক্টরের সঙ্গে আমার বেশ দোস্তি ছিল আর কি, ছিল বলছি কেন এখনও আছে। তো তিনি একবার একটা কথা আমাকে বলেছিলেন যে যখন দেখবে আমরা চেঁচিয়ে চেঁচিয়ে বলছি ভেতরে যান ভেতরে যান ভেতরে যান, তার মানে সামনের দিকে কোনো একজন পিক পকেটার আছে যাকে আমরা চিনি কিন্তু তোমরা চেনো না। কাজে এরপর থেকে যখনই ওরকম কোনো কন্ডাক্টর বলতে থাকেন যে পেছনে যান পেছনে যান পেছনে যান, তখন কিন্তু আমি দেনাঙ্গের পেছনে চলে যাই। তো রেডিও বাংলানাইট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে, নিজের মাল নিজের দায়িত্বে রাখুন এই প্রবাদটি নিয়ে। তো সেই প্রবাদকে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আছে।
1: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

নিজের মাল নিজের দায়িত্বে রাখুন, এই ব্যাপারটার সঙ্গে কিন্তু শুধুমাত্র পার্স কিংবা মোবাইল ফোন নয়, আরও একটি বিষয় খুব বেশি করে জড়িত, সেটি হলো বই। আগে হ্যাঁ হ্যাঁ বই। তো রেডিও বাংলানেট.কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে এই প্রাচীন অরণ্য প্রবাদটিকে নিয়ে, অর্থাৎ নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। তো যে কথা বলছিলাম যে এই ঘটনার সঙ্গে বা এই প্রবাদটির সঙ্গে কিন্তু বই খুব বেশি করে জড়িত, তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে পৃথিবীতে সব থেকে বেশি এই বই এরকম একটি জিনিস যেটা আপনি যদি কাউকে ধার দেন তাহলে তার থেকে ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, বলতে গেলে নেক্সট টু ইম্পসিবল আর কি। মানে আপনি কাউকে বই ধার দিলেন আর তিনিও বইটা পড়ার পর আপনাকে ফেরত দিয়ে দিলেন, এরকম যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে আপনি সিরিয়াসলি সৌভাগ্যবান, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে বইটা আর ফেরত আসে না। ওই জন্য এই যে প্রবাদটি নিজের মাল নিজের দায়িত্বে রাখুন, এটা কিন্তু সব থেকে বেশি যায় বইয়ের সঙ্গে। তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের ইচ্ছেটা ডানার আড্ডার আসলে আড্ডাটা জারি আছে এই প্রবাদটিকে নিয়েই, নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই বিষয় নিয়েই আড্ডাটা জারি থাকবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

একটি বিষয়ে এই ব্যাপারটার সঙ্গে জড়িত, সেটি হলো প্রেমের ময়দান। তো রেডিও বাংলায় ডট কমে শুনছেন ইচ্ছেটা, নামে গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে একটি প্রাচীন প্রবাদকে নিয়ে, নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। এই ব্যাপারটা কিন্তু খুব বেশি করে খেটে যায় প্রেমের ময়দানে। ব্যাপারটা হলো এক্ষেত্রে মাল বড়াটা কতদূর সমীচীন সেটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না, কিন্তু যেহেতু প্রবাদটা আছে ওই জন্য মিলিয়ে মিলিয়ে বলতে হচ্ছে আর কি। গল্পটা হলো যে আপনার পার্টনার আপনারই দায়িত্ব, বুঝলেন, তাকে ঠিকঠাক রাখার, তাকে খুশিতে রাখার, তার মনটা আনন্দে ভরে দেওয়ার, ব্যাস আর কি। তারপর দেখবেন আপনার পার্টনারও আপনাকে খুশিতে ভরিয়ে দেবে। কাজে এক্ষেত্রে নিজের মালটা না হয় নাই বা বললাম, নিজের সব থেকে প্রিয় মানুষটিকে নিজের মতো করে আগলে রাখুন। তো রেডিও বাংলানেট ডট কমে আমাদের আড্ডাটা জারি আছে একটি অদ্ভুত প্রবাদকে নিয়ে, নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। তো সেই নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। আর এর সঙ্গে খুব বেশি করে একটি অত্যন্ত পবিত্র বইয়ের সম্পর্ক রয়েছে। এমনিতেও নিজের মাল নিজের দায়িত্বে রাখুন এর সঙ্গে বই ব্যাপারটি খুব বেশি করে জড়িত, যেটা একটু আগে আপনাকে বলছিলাম। কিন্তু তার মধ্যে একটি স্পেশাল বই আছে যেটা কিনা প্রচণ্ড পবিত্র একটি ধর্মগ্রন্থ, সেটি হলো বাইবেল। কেন বলছি, তার কারণ হলো একটি রিসেন্ট স্টাডিতে দেখা গেছে যে সারা পৃথিবীতে যত বেশি বই মিসপ্লেসড কিংবা চুরি হয় তার মধ্যে কিন্তু শীর্ষে রয়েছে এই বাইবেল। কাজেই আপনার বাড়িতে যদি বাইবেল থাকে তাহলে নিজের বাইবেল নিজের দায়িত্বে রাখুন, কি বুঝলেন? রেডিও বাংলায় ডটমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসলে এই অদ্ভুত প্রাচীন প্রবাদটিকে নিয়েই আমাদের আড্ডাটা জারি ছিল, নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। তো এই নিয়ে অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে, সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে। আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

রেডিও বাংলানে ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান দরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি। আমার সঙ্গে রয়েছে বেশ কিছু গল্প, বেশ কিছু নস্টালজিয়া আর বেশ কিছু আড্ডা দেওয়ার টপিক, আর পাশাপাশি রয়েছে ভালো ভালো গান। আর সেই গানগুলো শুনতে শুনতে অবশ্যই আমরা হারিয়ে যাব। মন ভালো করার গান শুনতে কে না ভালোবাসে, কি বলেন? তাই আড্ডায় থাকতেই হবে আপনাকে, আর শুনতে হবে রেডিও বাংলানে ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

বাংলায় কথা বলছি, বাংলার কথা বলছি এবং বাঙালিদের কথা বলছি। মনে প্রাণে বাঙালি যখন খেতে ভালোবাসি সেরকম পড়তেও ভালোবাসি, বাঙালি কি পড়তে ভালোবাসে তার প্রত্যেকটা যত বড়ই লিস্ট হোক না কেন, প্রত্যেকটা লিস্টের ফার্স্টে থাকবে শাড়ি এবং পাঞ্জাবি বা ধুতি। এই যে শাড়ি, বাংলার সাথে শাড়ির বা বাঙালির সাথে শাড়ির কিন্তু কি যে রকমভাবে মিল আছে বা একে অপরের পরিপূরক বলা যেতে পারে, সেটা আমার মনে হয় না ভাষায় প্রকাশ করার দরকার এবং আজকে নতুন করে আড্ডা দেওয়ার দরকার আছে এই ব্যাপারে। কিন্তু অনেক কিছুই বলার আছে আজকের আড্ডায়, সেটা অবশ্যই আপনার সাথে শেয়ার করবো।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা কে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

কারুর বিয়ে হোক বা জন্মদিনের পার্টি বা নিজের জন্মদিন বা কখনো কোনো মন ভাঙার গল্পের একটা ছোট্টখাটো উদযাপন, মন ভালো হয়ে যাওয়া। এবং সেইখানেও কিন্তু আমরা শাড়িটাকেই বেছে নিই। কেন বেছে নিই বলুন তো এই শাড়িটাকে? আর বাঙালির সাথে শাড়ির একটা আলাদাই মোহময়ী রূপ আছে। কোনো একটা বাঙালি মেয়ে হালকা চোখে কাজল দিয়ে যদি শাড়ি পরে নেয়, তাহলে কোনো ছেলে সেখানে চোখ আটকাবে না, সেটা আপনি বাজি রেখে বলতে পারেন। কি বলেন? আসলে যেসব অবাঙালি ছেলেরা বাঙালি মেয়ের প্রেমে পড়েছে এবং জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন, তারা আমার মনে হয় বেশি ভালো করে বলতে পারবেন। অ্যাকচুয়ালি বাঙালি শাড়ি পরার যে রীতিটা, অর্থাৎ এখন যে মডার্ন স্টাইলে আমরা শাড়ি পরি, সেই রীতিটা কিন্তু ঠাকুরবাড়ির থেকেই প্রচলিত এসেছে। এবং ঠাকুরবাড়ির মহিলারা প্রথমবার ওইভাবে শাড়ি পরতেন, আর সেই শাড়ির যে পরার ধরনটা সেটাকে অনুকরণ করে বা সেইখান থেকে অনুপ্রাণিত হয়ে আজকের কিন্তু মডার্ন ভাবে আমরা শাড়ি পরছি। তার সেখানেও বাঙালির সাথে একটা শাড়ি পরার যোগ রয়েছে, এছাড়াও বাঙালির সাথে শাড়ির অনেক যোগ রয়েছে বলছি আপনাকে। তার জন্য আড্ডায় থাকতে হবে আপনাকে।

0: সনাতন ধর্মে বলা হয় যে কোনো সেলাই আলা কাপড় বা হচ্ছে কোনো জোড়া লাগা কাপড় নাকি শুদ্ধ নয়, অপবিত্র। পবিত্র বলতে একটা একথানে যে কাপড় তৈরি হয়, অর্থাৎ ধুতি বা শাড়ি, আর সেখান থেকেই শাড়ির প্রচলন। এবং যেহেতু আমাদের শাড়ি পরার ধরনে আমাদের পেটটা উন্মুক্ত থাকে, মহিলাদের পেটটা দেখা যায়, সেটার একটা কারণ কিন্তু সিন্ধু সভ্যতার থেকে এসেছে এটা বলে মনে করেন অনেকেই, যে তারা নাকি সিন্ধু সভ্যতার সময় বা সিন্ধু সভ্যতা যখন শুরু হয়েছে সেই সময় নারীরা কিন্তু শাড়ি পরার সময় যেইটুকু অংশ উন্মুক্ত থাকে বা পেটটুকুনি দেখা যায়, সেই অংশটা তারা দেখিয়েই কাপড় পরতেন বা পোশাক পরতেন, এবং সেখান থেকে হয়তো শাড়ি পরার রীতিটা এসেছে। সেটা গেল শাড়ি পরার রীতি, কিন্তু বাংলার সাথে বা বাঙালির সাথে কী করে শাড়ি পরার রীতি? আচ্ছা বলুন তো, শুধুমাত্র বাংলায় দাঁড়িয়ে থাকলে আপনি কত ধরনের শাড়ির ভাগ পাবেন বা সম্ভার পাবেন? একদিকে পাবেন তাঁত, অন্যদিকে পাবেন রেশম সিল্ক, অন্যদিকে আসামে গেলে আসাম সিল্ক, আবার একটুখানি নিচে আসলে আপনি পাবেন হচ্ছে বিষ্ণুপুরি তাঁত, বিষ্ণুপুরি সিল্ক, আর আরও অনেক রকম ভ্যারাইটি। এখন তো হ্যান্ডলুমও চলে এসেছে, তাহলে বাংলার সাথে শাড়ির যোগ হবে না তো কার যোগ হবে?
1: কবি হবে

0: একদিন কবি হবে নটবর গুপ্ত।
1: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

রেডিও বাংলা নিয়ে .com-এ আজকে বাংলা, বাঙালি এবং শাড়ির কথা বলছি। বাঙালিদের হাত ধরেই কিন্তু শাড়ির এই যে রীতিটা সেটা এসেছে, এবং তার সাথে সাথে আমরা যদি মহাভারতের কাব্যের যে নারী চরিত্রটা বর্ণনা করা হয়েছে সেখানেও কিন্তু শাড়ি পরার একটা চল বা শাড়ি পরার যে কথা সেটা কিন্তু আমরা পেয়েছি। এবং তার পাশাপাশি এই যে ঠাকুরবাড়ির কথা বললাম, শাড়ির সাথে ব্লাউজ যতটা মানানসই সেই জিনিসটা কিন্তু ঠাকুরবাড়ির মহিলারাই আগে পরেছে। সেই সময় যেহেতু ব্রিটিশ শাসিত হতো এবং ব্রিটিশরা পরতেন ব্লাউজ, তাকে অনুপ্রেরণা করে বা তাকে অনুপ্রাণিত করে সেই জিনিসটা হয়েছে হচ্ছে শাড়ি পরার ধরন, এবং পাশাপাশি সেই জায়গা থেকে আমরা অনুপ্রাণিত হয়েছি এখন মডার্নাইজ যে শাড়ি পরার যে ধরন সেটা আমরা নিয়েছি, বা পেটিকোট বা ব্লাউজ যাই বলি না কেন, সেই সব কিছুই কিন্তু আমরা অ্যাডপ্ট করেছি। তাহলে বাংলার সাথে এবং বাঙালির সাথে শাড়ির কিন্তু একটা ওতপ্রোত যোগ আছে, একটা অন্তরের যোগ আছে, এবং বাঙালি শাড়ি ছাড়া আর কিছু ভাবতে পারে বলে আমার মনে হয় না। যতই কিছু ড্রেস আসুক না কেন, সব সময়ের জন্য পার্সেন্টেজ কিন্তু বেশি শাড়ির জন্য। রেডিও বাংলা নেটকে এই যে আড্ডাটা সেটা কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না, এবং তার সাথে সাথে অবশ্যই ফলো করতে ভুলবেন না আমাকে www.radiobanglanet.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের প্রত্যেকের জীবনে নানা রকম সমস্যা থাকে, আর সেই সমস্যাকে মাথায় নিয়েই কিন্তু আমাদের আগামী পথ চলতে হয়। আর এই সমস্যাকে যদি ঠিকমতো আমরা মেনটেন করতে পারি বা আমরা ঠিকমতো এটাকে সঠিক পথে আনতে পারি, তাহলেই কিন্তু আমরা খুব ভালো থাকব, নাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। তাই আমাদের প্রত্যেকের জীবনে যেমন সমস্যা থাকে ঠিক সেরকম তার সমাধানও থাকে। আমরা অনেকেই কারোর সঙ্গে কোনো রকম কোনো মনোমালিন্য তৈরি হলে কথা বন্ধ করে দিই, এবং সেই কথা বন্ধ হয়ে থাকার নেপথ্যে অনেকগুলো ঘটনা থাকে। হয়তো দীর্ঘদিন বিপরীত যার কে কথা বন্ধ করে দিয়েছেন তার থেকে কোনো রকম আপনি আশানুরূপ ফল পাচ্ছেন না, বা তার থেকে কোনো রকম ভালো ব্যবহারও পাচ্ছেন না, সেক্ষেত্রে হতে পারে। কিংবা আরেকটা দিকে হয়তো আপনি যা ভাবছেন সে যা ভাবছে তার দুটোই কোনোভাবে মিলছে না, তাই কোথাও না কোথাও এই সমস্যা তৈরি হচ্ছে এবং তার ফলেই দূরত্বটা ক্রমশ বাড়তে থাকছে। আর এই দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে এক একটা সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। আর এই যে আমরা প্রত্যেকে কম কথা বলি, বা কেউ এখন যে একটা অদ্ভুত সময় যাচ্ছে যে মানুষ কথা বলা বন্ধ করে দিচ্ছে, কথা বলছে কোথায় না, মোবাইলে। এত বেশি করে মোবাইলের প্রতি আসক্তিটা বেড়ে যাচ্ছে, তার ফলে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলিতে, আর যেটাই কিন্তু সবথেকে ভয়াবহ কারণ হয়ে দাঁড়াচ্ছে এই সময়। তা আমাদের আজকের এই আড্ডার বিষয় কথা বলতে হবে। আর তাই কথা বলার ক্ষেত্রে কীভাবে এগোলে, কতটা এগোলে আমাদের সঠিক পথ, জাস্ট কয়েকটা পথ আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো। এবং অবশ্যই এই ব্যাপারটা বিভিন্ন যারা সাইকোলজিক্যাল ব্যাপার নিয়ে পড়াশোনা করছেন, সাইকোলজিস্ট, তাদের থেকেই নেওয়া একটা সুন্দর স্বচ্ছ ব্যাপার, সেটা আপনাদেরকে শেয়ার করব। তাই এখন আমাদের সময় হয়ে গেছে কয়েকটা গান শুনে নেওয়ার। আমরা শুনবো, তারপর ফিরে এসে আমাদের আড্ডা চলবে, কথা বলতে হবে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

গেলাম ব্যাক ব্যাক আজকের স্পেশাল একটা কথা বলতে হবে নি আর এই কথা বলতে হবে। তাহলে কি বোঝা যাচ্ছে কথা না বলাটাও একটা মানসিক সমস্যা? আসলে সব থেকে বড় কথা হলো মানসিক সমস্যা তৈরি হওয়ার পিছনে মাত্রাতিরিক্ত উদ্বেগও কিন্তু দায়ী থাকতে পারে। এমন উদ্বেগের পিছনে আমরা দায়ী থাকতে পারে একটি বা একটা না একাধিক ঘটনা। মোট কথা, মানসিক অসুখ হলো পরিবেশের উদ্বেগ সৃষ্টিকারী এক বা একাধিক ঘটনা, জিন এবং জৈব রাসায়নিক বিষয়। আর এই কারণেই একজন ব্যক্তির মানসিক সমস্যার উদ্রেক ঘটাতে পারে এমন বিষয়গুলিকে আগে থেকে চিহ্নিত করা দরকার। একই সঙ্গে এই বিষয়টিও খেয়াল রাখা দরকার, ভিন্ন ভিন্ন সংস্কৃতিতে মানসিক সমস্যাকে আলাদা দৃষ্টিকোণ থেকে বিচার করা হয়েছে। তাই মানসিক অসুখের কারণগুলোকে আলাদা করে চিহ্নিত করা প্রয়োজন। প্রথমে ভাবতে হবে যে কী থেকে সমস্যাটা তৈরি হচ্ছে এবং এই অ্যাংজাইটি ব্যাপারটা বা এই যে অদ্ভুতভাবে একটা রিয়্যাক্ট করা বা মেনে না নেওয়ার ব্যাপারটা কোন সমস্যা থেকে হচ্ছে, কোন জায়গায় এই ব্যাপারটা তৈরি হচ্ছে, এইটা হচ্ছে প্রথম দরকার। তাহলেই কিন্তু এই সমস্যাটাকে খুব সহজেই অতিক্রম করা যাবে। আর আর এর জন্য অবশ্যই দরকার কথা বলা, যে কথাগুলো মানুষের সঙ্গে বলে তারাও একটা কোনো ঠিকঠাক সুচিন্তিত মতামত দিতে পারে, এই ভাবনাটাও কিন্তু থাকা উচিত। সঙ্গে থাকুন, আবার ফিরবো, কোথাও যাবেন না, আজকের ইয়ারে জারি থাকবে কথা বলতে হবে নি। এখন গান শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ফিরলাম কথা বলতে হবে আড্ডা নিয়ে। আজকে গান মুসাফিরে আমি সুবীর, তো একটু অন্যরকম আড্ডা চলছে। এবং সত্যি এই সময় দাঁড়িয়ে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ মানুষ এখন বেশি চিন্তিত বিভিন্ন কাজে, এবং প্রতি মুহূর্তে মানুষের এখন উদ্বেগ বেড়ে গেছে। আর তাই প্রথম কাজ এই উদ্বেগটাকে কন্ট্রোলে রাখা। তো যে কোনো প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞের কাছে কাউন্সেলিং করালে জীবনে নানা প্রতিকূল মানসিক সমস্যা বা অবস্থা থেকে আপনি একজন ব্যক্তি খুব সহজেই মুক্তি পেতে পারেন। ধরুন একজন ব্যক্তির আপনজনের মৃত্যু, বিবাহ বিচ্ছেদ কিংবা অন্যের অত্যাচারের শিকার হওয়া, চাকরি চলে যাওয়া, প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হওয়ার পর মানসিক চাপ কীভাবে সামলে ফের ঘুরে দাঁড়াবেন তা উপলব্ধি করা যায়। কাউন্সিলিং একজন ব্যক্তিকে তার সম্ভাব্য ভবিষ্যৎ পরিস্থিতির পূর্বাভাস দিতে, উদ্দেশ্য নির্ধারণে নিজের চিন্তাধারা সংগঠিত করতে, পরিস্থিতির মূল্যায়ন করতে সাহায্য করে। তো কাউন্সিলিং এই কথাটা শুনে অনেকেই কিন্তু ঘাবড়ে যেতে পারেন। তাহলে কি কাউন্সিলিং কি সারা জীবন করে যেতে হবে? একজন ব্যক্তিকে নিজেকে সহায়তা করতে শেখানোর প্রক্রিয়া হচ্ছে কাউন্সিলিং। আর কাউন্সিলিংয়ের মাধ্যমে একজন ব্যক্তি যে কতখানি সম্ভাবনাময়ে তা নিজেই নির্ণয় করতে সক্ষম হন, আর তিনি নিজের লক্ষ্য স্থির করতে পারেন সেই লক্ষ্য পূরণের পরিকল্পনা। একজন মানুষের জীবনের নানা পর্যায়ে থাকে শৈশব, বয়সন্ধি, প্রাপ্তবয়স্ক এবং বৃদ্ধাবস্থা। তো বিভিন্ন পর্যায়ে মানুষের মানসিক চাহিদা ও লক্ষ্য ভিন্ন হয়, তাই কাউন্সিলিং সমগ্র জীবনের নানা পর্যায়েই কখনো না কখনো সম্ভব হতেই পারে। তবে কোনো অসুখ বা মানসিক অবস্থার জন্য থেরাপি কোনো কোনো ক্ষেত্রে লম্বা সময় ধরে চললেও একটা সময় তা শেষ হয়, যদি ক্লিনিশিয়ান এবং চিকিৎসাপ্রাপ্ত ব্যক্তি যৌথভাবে বুঝতে পারেন জীবনকে সঠিক পরিচালনা করার পর্যন্ত আত্মবিশ্বাস অর্জন করা সম্ভব হয়েছে, তবেই ওই ব্যক্তি চাইলে যে কোনো পর্যায়ে ব্যক্তিগত সমস্যার ক্ষেত্রে এবং অন্য ব্যক্তির সঙ্গে সম্পর্কের সমস্যাতেও ক্লিনিশিয়ানের সাহায্য নিতে পারেন। আমরা ফিরবো আবার আজকে টাটায়, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। এবং আজকের এই ব্যাপারটা যে আড্ডাটা জমে উঠেছে বা চলছে, সেটা সম্পূর্ণ বিশিষ্ট কিছু সাইকিয়াট্রিস্ট তাদের কিছু প্রতিবেদন থেকে আপনাদেরকে শেয়ার করছে। এবং অবশ্যই এই যে ব্যাপারটা, এটা ঈশানী রায় চ্যাটার্জি বহুদিন আগে একটা প্রতিবেদনে লিখেছিলেন, এবং এই তিনিও এই ব্যাপারটা বিভিন্ন সাইকিয়াট্রিস্টের সঙ্গে এরকম ব্যাপারটা করে, তবে সেই ব্যাপারটাই আপনাদের আমি শেয়ার করছি আজকের এই স্পেশাল আড্ডা। এবং যেটা এই মুহূর্তে খুব দরকার, মানুষের ঘরে ঘরে এখন উদ্বেগ, আর সেই উদ্বেগকে কীভাবে ঠিক পরিস্থিতিতে আনা যায়, তার জন্যই আজকের রেডিও বাংলা নেটওয়ার্ক গান মুসাফির একটা স্পেশাল শো।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: দুজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আজ চাই।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
0: কথা কিছু

ফিরে এলাম আবারও গানের পর। আজকে এই বিশেষ একটা কথা বলতে হবে, এবং যার নেপথ্যে যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে মানুষের উদ্বেগ কমানো। তো কারোর যে মানসিক সমস্যা হচ্ছে সেটা বোঝার উপায় কি কিছু আছে, এরকম অনেক প্রশ্ন ঘোরাফেরা করে চারদিকে এবং আমার মাথাতেই ঘোরাফেরা করে যে এই ব্যাপারটাকে বোঝা যাবে কী করে যে মানুষটার এই সমস্যাটা হয়েছে। আসলে কোনো কোনো ব্যক্তি সর্বক্ষণ বিষণ্ণ অনুভব করতে পারেন ও সকলের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে পারেন। কেউ কেউ আবার কোনো কারণ ছাড়াই অনিয়ন্ত্রিতভাবে হাসেন, কয়েকজন আপন মনে বিড়বিড় করেন, তখন অদ্ভুত আচরণ করেন এবং কখনো কখনো আগ্রাসী হয়ে ওঠেন। এবং অন্যান্য উপসর্গের মধ্যে থাকতে পারে ঘন ঘন মেজাজের পরিবর্তন, ব্যক্তিগত অভ্যেসের পরিবর্তন, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কে অবনতি, এবং সর্বশেষ যেটা থাকে সেটা হচ্ছে আত্মহত্যার চিন্তা। এই কারণেই কোনো ব্যক্তির আচার আচরণে বা ব্যবহারে ক্রমশ পরিবর্তন হতে থাকলে তার দিকে আলাদা করে যেমন গুরুত্ব দিতে হবে, ঠিক তেমনই ওই ব্যক্তির মনে কীরকম পরিবর্তন চলছে সেদিকেও কিন্তু খেয়াল দিতে হবে। তো যাই হোক, এই ব্যাপারটাকে মাথায় রেখে এগিয়ে যেতে হবে। এবং কখনো কখনো সাময়িক মন খারাপ এবং জটিল মানসিক অবসাদের মধ্যে যে ব্যবধান থাকে তাও অস্পষ্ট হয়ে পড়ে, কারণ মানসিক অসুখ ধীরে ধীরে বেড়ে ওঠে, কখনো কখনো তা স্পষ্টভাবে চেনা অসম্ভব হয়ে ওঠে। তাই মানসিক সমস্যাকে হালকা করে দেখলে কিন্তু চলবে না, আর রোজকার কাজকর্মে তৈরি করতে পারে প্রতিবন্ধকতা এবং একজন ব্যক্তির জীবন করে তুলতে পারে তিক্ত। তাই এই জায়গাটাকে ভাবতে হবে এবং এটাকে থামাতে হবে, তার জন্যই আজকের এই আড্ডা। এবং আশা করি এই পথ কিছুটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছি। সঙ্গে থাকুন, আবারও ফিরব, শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা। এখন ইয়েস গান।

ব্যাক ফিরে আবারও আজকের এই স্পেশাল আড্ডা কথা বলতে হবে নিয়ে। তো আমাদের আড্ডার একদম শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি, আজকের এই আড্ডা কেমন লাগলো 4475036572 তে অবশ্যই জানাবেন আজকের এই আড্ডা আপনাদের কতটা উপকৃত করলো। তো এই তো সমস্যা নিয়ে কথা বলছিলাম, এমন আপাত সুস্থ মানুষও মাঝে মধ্যে কথা বলা বন্ধ করে দেন, এবং এর ফলে যেটা দরকার হয় খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে কাউন্সেলিং। প্রথমত যে কেউ কিন্তু কাউন্সেলিং করতে পারেন, কারণ বিশেষত একজন ব্যক্তিকে তার জীবনের নানা পর্যায়ে বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে পথ প্রদর্শকের ভূমিকা কিন্তু পালন করেন তিনি। মনে রাখতে হবে সমস্যাগুলো যে সবসময় মানসিক অসুখী হতে হবে তেমন কিন্তু নয়, কারণ কাউন্সেলিং একাধারে যেমন একজন ব্যক্তির মানসিক স্বাস্থ্য পরিস্থিতির চিকিৎসা করে, ঠিক তেমনই ওই ব্যক্তির জীবনের মনোন্নয়নের বিশেষ ভূমিকা নেয়, আর একই সঙ্গে বিষয়টি সমাজেরও সামগ্রিক কল্যাণ করে। তাই কোনো গোষ্ঠীভুক্ত ব্যক্তিরা যখন কাউন্সেলিং করান তখন তাদের ভালো থাকার বিষয়টি দুভাবে প্রভাবিত হয়, অর্থনৈতিক উন্নতি এবং দৈহিক স্বাস্থ্যের উন্নতি। এছাড়া ব্যক্তিগত সম্পর্কের জায়গাগুলিকে আরও পরিচর্যা করার প্রতি জোর দেয় কাউন্সেলিং। তো লেখাপড়ার উন্নতি ঘটাতে সহানুভূতিশীল সহনশীল হতেও সাহায্য করে একমাত্র কাউন্সেলিং, আর এভাবেই উন্নত ব্যক্তির সংখ্যা বৃদ্ধি ঘটে ও গোষ্ঠীরও উন্নতি হয়। এগুলো আমার কথা নয়, এগুলো অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হাসপাতালের কনসালটেন্ট নিউরোসাইকিয়াট্রিস্টের কথা, এবং যেটা আপনাদের কাজে লাগবে আশা করলাম। আজ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আর এভাবেই ভালো থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

সত্যি হেমন্তকালটা যে কখন আসে কখন চলে যায় সেটা আমরা বুঝতে পারি না। হেমন্ত অনেকটা প্রিয় মানুষের মতো নীরবে আসে আবার নীরবেই চলে যায়। আজকে হেমন্তের ইতিকথা নিয়ে আড্ডা দেব। হেমন্ত যদি কথা বলতে পারত তাহলে কী কী অভিযোগ করত আমাদের সকলকে বা আপনাকে কিংবা আমাকে, সেটা নিয়ে আড্ডা মারব। ততক্ষণ পরপর তিনটে গান শুনতে থাকুন, ফিরছি গানের বিরতির পর।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আজ আড্ডা মারার বিষয়টা হলো হেমন্ত ঋতুকে নিয়ে। সে যদি কথা বলতে পারত তাহলে আমাদের কি অভিযোগ জানাতো? প্রথম অভিযোগ হয়তো এটাই জানাতো যে শরতে মূলত যে সমস্ত উৎসবগুলো থাকে সেগুলো মিটে যায় এবং শীতকালেও নানা রকম উৎসব থাকে, হেমন্তে উৎসবের সংখ্যা খানিকটা কম এবং হেমন্ত ঋতুকে নিয়ে আমরা খুব একটা মাতামাতি করি না। হেমন্ত অনেকটা সেই সমস্ত মানুষের মতো যারা নেপথ্যে থেকে আমাদের জার্নিটাকে অনেক বেশি সিকিওর করে দেয়। অক্টোবরের শেষ এবং ডিসেম্বরের শুরু, তার মাঝামাঝি মাসটা হয় নভেম্বর এবং হেমন্তকাল। কি সুন্দর দুটো মাসকে, মানে দুটো ঋতুকে ব্যালেন্স করে। হেমন্ত নিয়ে প্রচুর গল্প আছে, হেমন্ত নেপথ্যে থাকলেও তার কার্যকারিতা অনেক, সেটা নিয়ে ফিরছি। পরপর কয়েকটা গান শুনিয়ে দিই, তারপরে আসি হেমন্তের বাকি কথা নিয়ে।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

0: ছিল যে সেটা
1: ছিল কোথায় গেল
0: কাগজে লিখে নি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: বাবা
0: কাগজে লিখে নি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়
1: হায় হায় হায়

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নিয়ে .com-এ। মন যখন নিরুদ্দেশ, আজ কথা হচ্ছে হেমন্ত ঋতুকে নিয়ে। হেমন্ত যদি নিজে কথা বলতে পারত তাহলে কি কি অভিযোগ আমাদের জানাতো। প্রথমত, হেমন্তকাল আমরা সেভাবে সেলিব্রেট করি না, কিন্তু হেমন্তকাল অর্থাৎ যে সমস্ত সাইলেন্স জিনিসপত্র আছে, যারা নীরবে আমাদেরকে অনেকটা বেশি আনন্দ দিয়ে থাকে এবং কোনো কিছুর বিশেষ অপেক্ষা করার আগে তারা সেই সমস্ত স্থানে আমাদের পৌঁছে দেয় নীরবে, তাদের কদরটা কিন্তু অনেক বেশি। তেমনি হেমন্তর ভূমিকা কিন্তু অনেকটা বেশি। আপনার কি মনে হয় ঝটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে। ফিরছি আরও কয়েকটা গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, কোনোদিনও যদি হেমন্ত শীতের সঙ্গে ঝগড়া করে তাহলে কীরকম হবে সেই ঝগড়াটা? মানে হেমন্ত শীতকে বলছে যে তোকে নিয়ে লোকে এত মাতামাতি করে কিন্তু আমাকে নিয়ে তো এত মাতামাতি করে না, অথচ আমি না থাকলে তুইও আসতিস না। মানে এই ঝগড়াটা না অনেক বেশি মানে মিষ্টি আর মধুর হতো, কারণ শীতটা ভীষণ রোম্যান্টিক আর হেমন্তটা অনেকটা বেশি রোম্যান্টিসিজম শীতকে উপহার দেয়, এটা নিশ্চয়ই আপনি মানবেন। এটা নিয়েই ফিরছি আপাতত, পরের গানগুলো সাজিয়ে রাখলাম হেমন্তের জন্য।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ। একবার আমি ঠিক পুজোর পরে পরে শহরে একা ঘুরছিলাম। আমার একা ঘোরার অভ্যেসটা আছে এবং আমার যেন কেন জানি না মনে হলো যে একটা নীরব ঋতু, নীরব নয় কিন্তু আমরা তাকে নীরব বলে সরিয়ে দিই এবং যে নীরব, যে শান্ত তাকে কিন্তু উপভোগ করার বিশেষত্বটা অনেক বেশি, আপনি মানেন বা নাই মানেন। হেমন্ত কিন্তু অনেক বেশি রোম্যান্টিক, কারণ হেমন্ত শীতের আগমনের সূত্রপাত। আজ আসি, সময় বলছে একেবারেই শেষ, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ। কিছু

কখনো রোদ কখনো মেঘ, আকাশের বুকে এই খেলা চলতেই থাকে। কভি ধূপ কভি ছাও, এটা নিয়ে কিন্তু আমাদের প্রকৃতির নিরন্তর চলা। তাই আকাশে মেঘ দেখলেই কিন্তু আমরা যেমন বুঝতে পারি যে এবার বৃষ্টি নামবে, আবার ঠিক তেমনই বৃষ্টির পরেই আমরা জানি আবার আমরা রোদের ঝিলিক দেখতে পাব। ঠিক যেমন আমাদের জীবনে কখনো হাসি কখনো কান্না, কখনো যদি আমাদের ভীষণ দুঃখ হয় সেই দুঃখই যে আমাদের চিরন্তন এবং থেকেই যাবে এমনটা কিন্তু নয়, কারণ তারপরেই হয়তো কোনো একটা মিষ্টি মুহূর্ত আমাদের জীবনে উপহার হিসেবে চলে আসতে পারে। তাই এই যে বললাম, কখনো রোদ কখনো বৃষ্টি কখনো মেঘ, কখনো আনন্দ কখনো হাসি কখনো কান্না, সব মিলিয়ে কিন্তু আমাদের জীবন পরিপূর্ণতা পায়। শুনছেন রেডিও বাংলানেট .com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা অবশ্যই আজকে এই ধূপ ছায়া নিয়ে কথা বলবো। তবে এখন পরপর তিনটে গান আপনার জন্য, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.

আরে মিত্রভানু গন্তিয়ার কথায় প্রভুদত্ত প্রধান করিল সুর, এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো।

মেঘ দেখে কেউ করিসনি ভয় আড়ালে তার সূর্য হাসে। আকাশ যখন ঘন কালো মেঘে ছেয়ে যায় তখন সত্যি মনটা কিন্তু বিষণ্ণ হয়ে যায়। মনে হয় এই তো আকাশ একেবারে মেঘে ঢেকে গেছে, এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি নামবে, আর তারপরেই একটা কেমন প্যাচ প্যাচে ওয়েদার, সত্যি বেরোতে ইচ্ছে করে না তখন। কিন্তু আমরা এটাও জানি যে এই মেঘ একসময় সরে যাবে, আর আড়াল থেকে সূর্য আবার বেরিয়ে আসবে, রোদ বেরিয়ে আসবে, সূর্য তার কিরণ ছড়িয়ে দেবে প্রকৃতিতে। আর এটা কিন্তু চলতেই থাকে, এই রোদ আর মেঘের খেলা। ঠিক আমাদের জীবনেও কিন্তু এই রকমই ওঠা নামা হাসি কান্না চলতেই থাকে। সেই সব কিছু নিয়েই আমাদের আজকের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ধূপছায়া নিয়ে কথা বলছি, যেখানে আমাদের জীবনের সঙ্গেও কিন্তু ভীষণ মিল রয়েছে। আমরা যখন বিষণ্ন বোধ করি আমাদের মনে হয় যে আমাদের এই মন খারাপটা কিন্তু থেকেই যাবে, কিন্তু সেটা তো নয়। তার পরও মুহূর্তেই হয়তো এমন একটা মিষ্টি মুহূর্ত তৈরি হলো যে নিমেষে আমাদের মন ভালো হয়ে গেল। এই যেমন বৃষ্টির দিনের কথা বলছি, যে যখন সত্যি এরকম কালো মেঘে আকাশ ছেয়ে যায় আর তারপরে যখন রোদের ঝিলিক দেখা যায়, তখন যদি আকাশের বুকে আমরা একটা বড় রংধনু দেখতে পাই, তখন বলুন তো মনটা কেমন নিমেষেই ভালো হয়ে যায়। আর সেই মন ভালো করা মুহূর্তটা কিন্তু আমাদের অনেকক্ষণ থেকে যায়। আর সেই ভালো লাগার যে আমাদের অনুভূতি সেটা নিয়ে চলুন এখন আমরা শুনে নিই গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তার ছিপ খান মন্থর যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে। রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি, ধূপ ছায়া যার শাড়ি তার হাসি মিষ্টি। ছন্দের কবি সত্যেন্দ্রনাথ দত্তের দূরের পাল্লা কবিতা থেকে কিছুটা অংশ আপনার জন্য শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ধূপ ছায়া নিয়ে। ধূপ অর্থাৎ রোদ। রোদ আর মেঘের খেলা চলতে থাকে আকাশের বুকে। আমাদের জীবনের সঙ্গেও কিন্তু এর যথেষ্ট মিল রয়েছে। আমাদের জীবনেও কখনো আনন্দে ভরপুর, কখনো বা একটু মন কেমন, আর সেই সব কিছু নিয়ে কিন্তু আমাদের জীবন। আসলে আমাদের জীবনে কোনো আনন্দে ভরপুর, কখনো বা একটু মন কেমন, আর সেই সব কিছু নিয়ে কিন্তু আমাদের জীবন। আসলে

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

জীবনে চলার পথ কিন্তু খুব একটা মসৃণ নয়, তাই জীবনে চলতে গেলে ওঠা নামা থাকেই। আমাদের জীবনে কখনো যেমন আনন্দে আমাদের মনটা ভরে ওঠে, ঠিক তেমনি কিছু মন খারাপের মুহূর্ত কিন্তু তৈরি হয়। আর এই যে আমাদের জীবনে ভালো মন্দ মিশিয়ে আমাদের জীবনে চলার পথ, সেটা কিন্তু চলতেই থাকে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ধূপ ছায়া নিয়ে। আকাশে যখন আমরা মেঘ দেখি, সেই মেঘও যেমন অনেকক্ষণ বা অনেক দিন ধরে থাকবে না, সেই মেঘ কেটে যাবে এবং আবার রোদ আসবে, ঠিক তেমনি আমাদের জীবনের যে খারাপ মুহূর্তগুলো, সেগুলোও কিন্তু আমাদের কখনোই একেবারে চিরন্তন হয়ে থাকবে না। সেই মুহূর্তগুলো এক সময় আমরা পার করে নেব, আমরা আবার আমাদের ভালো মুহূর্তগুলোকে আমরা খুঁজে পাব। আমরা বেঁচে থাকার এই যে আমাদের চলার পথটা, সেটা কিন্তু এইভাবেই চলতে থাকে। তাই যখন আমরা বিষণ্ণ থাকি, তখন অনেকেই কিন্তু ভাবেন যে এই মুহূর্তটা বোধহয় ভীষণ বড়, আর বোধহয় এটা থেকে আমরা বেরোতেই পারবো না। কিন্তু যদি আমরা একটু পজিটিভ হয়ে, একটু যদি আমরা ভাবি যে এই যে সময়টা, এই যে আমাদের খারাপ লাগাটা, সেটারও কিন্তু একটা শেষ আছে, সেটাও কিন্তু শেষ হবে এবং আবার আমরা আমাদের জীবনের সেই যে আনন্দের মুহূর্তগুলোকে আমরা খুঁজে পাবো। তাই আমাদের জীবনের যখন আমরা একটু ভাববো আমাদের খারাপ সময়গুলোতে, যে এই যে আমরা খারাপ মুহূর্তটা নিয়ে এত ভাবছি, সেটা না করে যদি আমরা আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা ছোট্ট ছোট্ট যে মিষ্টি মিষ্টি মুহূর্তগুলো, সেই কথাগুলো আমরা একটু মনে করি, তাহলে আমাদের মনটাকে কিন্তু আমরা ভালো রাখতে পারব। এই ভালো থাকার অঙ্গীকার নিয়ে চলুন শুনে নিই এখন পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ধূপছায়া নিয়ে। আকাশের বুকে কখনো রোদ কখনো মেঘ, এই খেলা চলতেই থাকে। আমাদের জীবনের সঙ্গেও কিন্তু তার একটা অদ্ভুত মিল রয়েছে, কারণ আমাদের জীবনেও কখনো হাসি কখনো কান্না। আর এই যে আমাদের ভালো মন্দ মিশিয়ে জীবনের চলার পথ, সেইভাবেই কিন্তু আমাদের জীবন চলে। তাই কোনো মুহূর্তই কিন্তু চিরন্তন নয়। তাই একটা সময় যখন আমাদের খারাপ আসে, তখন যদি আমরা সেই মুহূর্তটাকে নিয়ে বেশি ভাবি, তাহলে আমাদের জীবনের যে ভালো মুহূর্তগুলো সেগুলো আমরা ঠিক করে উপভোগ করতে পারবো না। তাই খারাপ সময়ে আমরা সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবো সেটা নিয়ে যদি আমরা ভাবি, আর পরেই যে আমরা আরো একটা খুব সুন্দর মুহূর্ত পেতে চলেছি সেই কথা ভাবি, তাহলে কিন্তু আমরা অনেকটা ভালো থাকবো। সবাই ভালো থাকুন, এই আশা নিয়ে শেষ করবো আমাদের আজকে পপকর্ন। আগামীকাল থেকে একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: Participants, Ritupada Sengupta and Monami Ghosh. Yes!

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: মেঘের পালক চাঁদের নোলক কাগজে লিখে

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services Enterprises, get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ছোটবেলা থেকে যখনই বাসে উঠেছি, বেশ কিছু নজরকাড়া বার্তা চোখে এসেছে। অর্থাৎ বাসের গায়ে কালি দিয়ে লেখা থাকতো, তার মধ্যে অন্যতম একটি হলো, নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। তো রেডিও বাংলানাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে এই বিষয়টা নিয়েই আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। এই যে এই ব্যাপারটা, এই যে উপদেশটা, নিজের মাল নিজের দায়িত্বে রাখুন, এটা নিয়ে কিন্তু অনেক কিছু, অনেক ঘটনা, অনেক গল্প আছে জানেন, যেগুলো কিনা আমার মনের মধ্যে একদম জমে আছে। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা, সেরকমই কিছু গপ্প আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে। কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লাগে। খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: চলবেই দাগ দাগ দাগ দাগ চলবেই শুধু কল যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি শুধু কল যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয় ভাই সবই হয় সব সত্যি সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয় ভাই সবই হয় সব সত্যি সব সত্যি
1: শুনছেন রেডিও বাংলানেট.কম বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। ধরুন আপনি বাসে উঠেই এই ব্যাপারটা দেখলেন এবং দেখে কি ভাবলেন, সবার আগে নিজের মনটা চলে গেল পকেটে, মোবাইল কিংবা পার্স এগুলো সমস্ত ঠিক জায়গায় আছে তো, কিন্তু শুধুমাত্র এই যে লেখাটা দিয়েই কিন্তু বাসের কর্মচারীগণ নিজের দায়িত্ব কমপ্লিট করে ফেলেন না, তার বাইরে আরও কিছু কাজ তারা করে থাকেন যেগুলো কিনা আমরা অনেকেই জানি না। মানে অ্যাকচুয়ালি একজন কন্ডাক্টরের সঙ্গে আমার বেশ দোস্তি ছিল আর কি, ছিল বলছি কেন এখনও আছে, তো তিনি একবার একটা কথা আমাকে বলেছিলেন যে যখন দেখবে আমরা চেঁচিয়ে চেঁচিয়ে বলছি ভেতরে যান ভেতরে যান ভেতরে যান, তার মানে সামনের দিকে কোনো একজন পিক পকেটার আছে যাকে আমরা চিনি কিন্তু তোমরা চেনো না। কাজে এরপর থেকে যখনই ওরকম কোনো কন্ডাক্টর বলতে থাকেন যে পেছনে যান পেছনে যান পেছনে যান, তখন কিন্তু আমি দেনাঙ্গের পেছনে চলে যাই। তো রেডিও বাংলানাই ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে, নিজের মাল নিজের দায়িত্বে রাখুন এই প্রবাদটি নিয়ে। তো সেই প্রবাদকে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

নিজের মাল নিজের দায়িত্বে রাখুন, এই ব্যাপারটার সঙ্গে কিন্তু শুধুমাত্র পার্স কিংবা মোবাইল ফোন নয়, আরও একটি বিষয় খুব বেশি করে জড়িত, সেটি হলো বই। আগে হ্যাঁ হ্যাঁ বই তো রেডিও বাংলানেট.কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে এই প্রাচীন অরণ্য প্রবাদটিকে নিয়ে, অর্থাৎ নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। তো যে কথা বলছিলাম যে এই ঘটনার সঙ্গে বা এই প্রবাদটির সঙ্গে কিন্তু বই খুব বেশি করে জড়িত, তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে পৃথিবীতে সব থেকে বেশি এই বই এরকম একটি জিনিস যেটা আপনি যদি কাউকে ধার দেন তাহলে তার থেকে ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, বলতে গেলে নেক্সট টু ইম্পসিবল আর কি। মানে আপনি কাউকে বই ধার দিলেন আর তিনিও বইটা পড়ার পর আপনাকে ফেরত দিয়ে দিলেন, এরকম যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে আপনি সিরিয়াসলি সৌভাগ্যবান, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে বইটা আর ফেরত আসে না। ওই জন্য এই যে প্রবাদটি নিজের মাল নিজের দায়িত্বে রাখুন, এটা কিন্তু সব থেকে বেশি যায় বইয়ের সঙ্গে। ইচ্ছে ডানা অনলি অন রেডিও বাংলানেট.কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com-এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

একটি বিষয় এই ব্যাপারটার সঙ্গে জড়িত, সেটি হলো প্রেমের ময়দান। রেডিও বাংলায় ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে একটি প্রাচীন প্রবাদকে নিয়ে, নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। এই ব্যাপারটা কিন্তু খুব বেশি করে খেটে যায় প্রেমের ময়দানে। ব্যাপারটা হলো এক্ষেত্রে মাল বলাটা কতদূর সমীচীন সেটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না, কিন্তু যেহেতু প্রবাদটা আছে ওই জন্য মিলিয়ে মিলিয়ে বলতে হচ্ছে আর কি। গল্পটা হলো যে আপনার পার্টনার আপনারই দায়িত্ব, বুঝলেন, তাকে ঠিকঠাক রাখার, তাকে খুশিতে রাখার, তার মনটা আনন্দে ভরে দেওয়ার, ব্যাস আর কি। তারপর দেখবেন আপনার পার্টনারও আপনাকে খুশিতে ভরিয়ে দেবে। কাজেই এক্ষেত্রে নিজের মালটা না হয় নাই বা বললাম, নিজের সব থেকে প্রিয় মানুষটিকে নিজের মতো করে আগলে রাখুন। তো রেডিও বাংলানে ডট কমে আমাদের আড্ডাটা জারি আছে একটি অদ্ভুত প্রবাদকে নিয়ে, নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। তো সেই নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা ও রেডিও বাংলানেট ডট কম।

নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। আর এর সঙ্গে খুব বেশি করে একটি অত্যন্ত পবিত্র বইয়ের সম্পর্ক রয়েছে। এমনিতেও নিজের মাল নিজের দায়িত্বে রাখুন এর সঙ্গে বই ব্যাপারটি খুব বেশি করে জড়িত, যেটা একটু আগে আপনাকে বলছিলাম। কিন্তু তার মধ্যে একটি স্পেশাল বই আছে যেটা কিনা প্রচণ্ড পবিত্র একটি ধর্মগ্রন্থ, সেটি হলো বাইবেল। কেন বলছি, তার কারণ হলো একটি রিসেন্ট স্টাডিতে দেখা গেছে যে সারা পৃথিবীতে যত বেশি বই মিসপ্লেসড কিংবা চুরি হয় তার মধ্যে কিন্তু শীর্ষে রয়েছে এই বাইবেল। কাজেই আপনার বাড়িতে যদি বাইবেল থাকে তাহলে নিজের বাইবেল নিজের দায়িত্বে রাখুন, কি বুঝলেন? রেডিও বাংলায় ডটমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসলে এই অদ্ভুত প্রাচীন প্রবাদটিকে নিয়েই আমাদের আড্ডাটা জারি ছিল, নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। তো এই নিয়ে অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে, সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে। আইডি অর্থাৎ ইচ্ছে ডানার id@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

রেডিও বাংলানে ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান দরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি। আমার সঙ্গে রয়েছে বেশ কিছু গল্প, বেশ কিছু নস্টালজিয়া আর বেশ কিছু আড্ডা দেওয়ার টপিক, আর পাশাপাশি রয়েছে ভালো ভালো গান। সেই গানগুলো শুনতে শুনতে অবশ্যই আমরা হারিয়ে যাব। মন ভালো করার গান শুনতে কে না ভালোবাসে, কি বলেন? তাই আড্ডায় থাকতেই হবে আপনাকে, আর শুনতে হবে রেডিও বাংলানে ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

বাংলায় কথা বলছি, বাংলার কথা বলছি এবং বাঙালিদের কথা বলছি। মনে প্রাণে বাঙালি যখন খেতে ভালোবাসি সেরকম পড়তেও ভালোবাসি, বাঙালি কী পড়তে ভালোবাসে তার প্রত্যেকটা যত বড়ই লিস্ট হোক না কেন, প্রত্যেকটা লিস্টের ফার্স্টে থাকবে শাড়ি এবং পাঞ্জাবি বা ধুতি। এই যে শাড়ি, বাংলার সাথে শাড়ির বা বাঙালির সাথে শাড়ির কিন্তু কি যে রকমভাবে মিল আছে বা একে অপরের পরিপূরক বলা যেতে পারে, সেটা আমার মনে হয় না ভাষায় প্রকাশ করার দরকার এবং আজকে নতুন করে আড্ডা দেওয়ার দরকার আছে এই ব্যাপারে। কিন্তু অনেক কিছুই বলার আছে আজকের আড্ডায়, সেটা অবশ্যই আপনার সাথে শেয়ার করবো।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

বন্ধুর বিয়ে হোক বা জন্মদিনের পার্টি বা নিজের জন্মদিন বা কখনো কোনো মন ভাঙার গল্পের একটা ছোট্টখাটো উদযাপন, মন ভালো হয়ে যাওয়া, এবং সেইখানেও কিন্তু আমরা শাড়িটাকেই বেছে নিই। কেন বেছে নিই বলুন তো? এই শাড়িটাকে আর বাঙালির সাথে শাড়ির একটা আলাদাই মোহময়ী রূপ আছে। কোনো একটা বাঙালি মেয়ে হালকা চোখে কাজল দিয়ে যদি শাড়ি পরে নেয়, তাহলে কোনো ছেলে সেখানে চোখ আটকাবে না, সেটা আপনি বাজি রেখে বলতে পারেন, কি বলেন? আসলে যেসব অবাঙালি ছেলেরা বাঙালি মেয়ের প্রেমে পড়েছে এবং জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন, তারা আমার মনে হয় বেশি ভালো করে বলতে পারবেন। অ্যাকচুয়ালি বাঙালি শাড়ি পরার যে রীতিটা, অর্থাৎ এখন যে মডার্ন স্টাইলে আমরা শাড়ি পরি, সেই রীতিটা কিন্তু ঠাকুরবাড়ির থেকেই প্রচলিত এসেছে, এবং ঠাকুরবাড়ির মহিলারা প্রথমবার ওইভাবে শাড়ি পরতেন। আর সেই শাড়ির যে পরার ধরনটা, সেটাকে অনুকরণ করে বা সেইখান থেকে অনুপ্রাণিত হয়ে আজকের কিন্তু মডার্ন ভাবে আমরা শাড়ি পরছি। তার সেখানেও বাঙালির সাথে একটা শাড়ি পরার যোগ রয়েছে, এছাড়াও বাঙালির সাথে শাড়ির অনেক যোগ রয়েছে বলছি আপনাকে। তার জন্য আড্ডায় থাকতে হবে আপনাকে।

0: সনাতন ধর্মে বলা হয় যে কোনো সেলাই আলা কাপড় বা হচ্ছে কোনো জোড়া লাগা কাপড় নাকি শুদ্ধ নয়, অপবিত্র। পবিত্র বলতে একটা একথানে যে কাপড় তৈরি হয়, অর্থাৎ ধুতি বা শাড়ি, আর সেখান থেকেই শাড়ির প্রচলন। এবং যেহেতু আমাদের শাড়ি পরার ধরনে আমাদের পেটটা উন্মুক্ত থাকে, মহিলাদের পেটটা দেখা যায়, সেটার একটা কারণ কিন্তু সিন্ধু সভ্যতার থেকে এসেছে এটা বলে মনে করেন অনেকেই, যে তারা নাকি সিন্ধু সভ্যতার সময় বা সিন্ধু সভ্যতা যখন শুরু হয়েছে সেই সময় নারীরা কিন্তু শাড়ি পরার সময় যেইটুকু অংশ উন্মুক্ত থাকে বা পেটটুকুনি দেখা যায় সেই অংশটা তারা দেখিয়েই কাপড় পরতেন বা পোশাক পরতেন, এবং সেখান থেকে হয়তো শাড়ি পরার রীতিটা এসেছে। সেটা গেল শাড়ি পরার রীতি, কিন্তু বাংলার সাথে বা বাঙালির সাথে কী করে শাড়ি পরার রীতি? আচ্ছা বলুন তো, শুধুমাত্র বাংলায় দাঁড়িয়ে থাকলে আপনি কত ধরনের শাড়ির ভাগ পাবেন বা সম্ভার পাবেন? একদিকে পাবেন তাঁত, অন্যদিকে পাবেন রেশম সিল্ক, অন্যদিকে আসামে গেলে আসাম সিল্ক, আবার একটুখানি নিচে আসলে আপনি পাবেন হচ্ছে বিষ্ণুপুরী তাঁত, বিষ্ণুপুরী সিল্ক, আর আরও অনেক রকম ভ্যারাইটি। এখন তো হ্যান্ডলুমও চলে এসেছে, তাহলে বাংলার সাথে শাড়ির যোগ হবে না তো কার যোগ হবে?
1: কবি হবে

0: একদিন কবি হবে নটবর গুপ্ত।
1: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

রেডিও বাংলা নিয়ে .com-এ আজকে বাংলা, বাঙালি এবং শাড়ির কথা বলছি। বাঙালিদের হাত ধরেই কিন্তু শাড়ির এই যে রীতিটা সেটা এসেছে, এবং তার সাথে সাথে আমরা যদি মহাভারতের কাব্যের যে নারী চরিত্রটা বর্ণনা করা হয়েছে সেখানেও কিন্তু শাড়ি পরার একটা চল বা শাড়ি পরার যে কথা সেটা কিন্তু আমরা পেয়েছি। এবং তার পাশাপাশি এই যে ঠাকুরবাড়ির কথা বললাম, শাড়ির সাথে ব্লাউজ যতটা মানানসই সেই জিনিসটা কিন্তু ঠাকুরবাড়ির মহিলারাই আগে পরেছে। সেই সময় যেহেতু ব্রিটিশ শাসিত হতো এবং ব্রিটিশরা পরতেন ব্লাউজ, তাকে অনুপ্রেরণা করে বা তাকে অনুপ্রাণিত করে সেই জিনিসটা হয়েছে হচ্ছে শাড়ি পরার ধরন, এবং পাশাপাশি সেই জায়গা থেকে আমরা অনুপ্রাণিত হয়েছি এখন মডার্নাইজ যে শাড়ি পরার যে ধরন সেটা আমরা নিয়েছি, বা পেটিকোট বা ব্লাউজ যাই বলি না কেন, সেই সব কিছুই কিন্তু আমরা অ্যাডপ্ট করেছি। তাহলে বাংলার সাথে এবং বাঙালির সাথে শাড়ির কিন্তু একটা ওতপ্রোত যোগ আছে, একটা অন্তরের যোগ আছে, এবং বাঙালি শাড়ি ছাড়া আর কিছু ভাবতে পারে বলে আমার মনে হয় না। যতই কিছু ড্রেস আসুক না কেন, সব সময়ের জন্য পার্সেন্টেজ কিন্তু বেশি শাড়ির জন্য। রেডিও বাংলা নেটকে এই যে আড্ডাটা সেটা কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না, তার সাথে সাথে অবশ্যই ফলো করতে ভুলবেন না আমাকে www.radiobanglanet.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের প্রত্যেকের জীবনে নানা রকম সমস্যা থাকে, আর সেই সমস্যাকে মাথায় নিয়েই কিন্তু আমাদের আগামী পথ চলতে হয়। আর এই সমস্যাকে যদি ঠিকমতো আমরা মেনটেন করতে পারি বা আমরা ঠিকমতো এটাকে সঠিক পথে আনতে পারি, তাহলেই কিন্তু আমরা খুব ভালো থাকব, নাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। তাই আমাদের প্রত্যেকের জীবনে যেমন সমস্যা থাকে ঠিক সেরকম তার সমাধানও থাকে। আমরা অনেকেই কারোর সঙ্গে কোনো রকম কোনো মনোমালিন্য তৈরি হলে কথা বন্ধ করে দিই, এবং সেই কথা বন্ধ হয়ে থাকার নেপথ্যে অনেকগুলো ঘটনা থাকে। হয়তো দীর্ঘদিন বিপরীত যার কে কথা বন্ধ করে দিয়েছেন তার থেকে কোনো রকম আপনি আশানুরূপ ফল পাচ্ছেন না, বা তার থেকে কোনো রকম ভালো ব্যবহারও পাচ্ছেন না, সেক্ষেত্রেও হতে পারে। কিংবা আরেকটা দিকে হয়তো আপনি যা ভাবছেন সে যা ভাবছে তার দুটোই কোনোভাবে মিলছে না, তাই কোথাও না কোথাও এই সমস্যা তৈরি হচ্ছে এবং তার ফলেই দূরত্বটা ক্রমশ বাড়তে থাকছে। আর এই দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে এক একটা সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। আর এই যে আমরা প্রত্যেকে কম কথা বলি, বা কেউ এখন যে একটা অদ্ভুত সময় যাচ্ছে যে মানুষ কথা বলা বন্ধ করে দিচ্ছে, কথা বলছে কোথায়, না মোবাইলে, এত বেশি করে মোবাইলের প্রতি আসক্তিটা বেড়ে যাচ্ছে, তার ফলে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলিতে, আর যেটাই কিন্তু সবথেকে ভয়াবহ কারণ হয়ে দাঁড়াচ্ছে এই সময়। তা আমাদের আজকের এই আড্ডার বিষয় কথা বলতে হবে। আর তাই কথা বলার ক্ষেত্রে কীভাবে এগোলে, কতটা এগোলে আমাদের সঠিক পথ, জাস্ট কয়েকটা পথ আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো। এবং অবশ্যই এই ব্যাপারটা বিভিন্ন যারা সাইকোলজিক্যাল ব্যাপার নিয়ে পড়াশোনা করছেন, সাইকোলজিস্ট, তাদের থেকেই নিয়ে একটা সুন্দর স্বচ্ছ ব্যাপার, সেটা আপনাদেরকে শেয়ার করব। তাই এখন আমাদের সময় হয়ে গেছে কয়েকটা গান শুনে নেওয়ার। আমরা শুনব, তারপর ফিরে এসে আমাদের আড্ডা চলবে, কথা বলতে হবে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: গেলাম ব্যাক ব্যাক, আজকের স্পেশাল একটা কথা বলতে হবে নি, আর এই কথা বলতে হবে। তাহলে কি বোঝা যাচ্ছে, কথা না বলাটাও একটা মানসিক সমস্যা? আসলে সব থেকে বড় কথা হলো, মানসিক সমস্যা তৈরি হওয়ার পিছনে মাত্রাতিরিক্ত উদ্বেগও কিন্তু দায়ী থাকতে পারে। এমন উদ্বেগের পিছনে আমরা দায়ী থাকতে পারে একটি বা একটা না একাধিক ঘটনা। মোট কথা, মানসিক অসুখ হলো পরিবেশের উদ্বেগ সৃষ্টিকারী এক বা একাধিক ঘটনা, জিন এবং জৈব রাসায়নিক বিষয়। আর এই কারণেই একজন ব্যক্তির মানসিক সমস্যার উদ্রেক ঘটাতে পারে এমন বিষয়গুলিকে আগে থেকে চিহ্নিত করা দরকার। একই সঙ্গে এই বিষয়টিও খেয়াল রাখা দরকার, ভিন্ন ভিন্ন সংস্কৃতিতে মানসিক সমস্যাকে আলাদা দৃষ্টিকোণ থেকে বিচার করা হয়েছে। তাই মানসিক অসুখের কারণগুলোকে আলাদা করে চিহ্নিত করা প্রয়োজন। প্রথমে ভাবতে হবে যে কী থেকে সমস্যাটা তৈরি হচ্ছে, এবং এই অ্যাংজাইটি ব্যাপারটা বা এই যে অদ্ভুতভাবে একটা রিয়্যাক্ট করা বা মেনে না নেওয়ার ব্যাপারটা, কোন সমস্যা থেকে হচ্ছে, কোন জায়গায় এই ব্যাপারটা তৈরি হচ্ছে, এইটা হচ্ছে প্রথম দরকার। তাহলেই কিন্তু এই সমস্যাটাকে খুব সহজেই অতিক্রম করা যাবে। আর এর জন্য অবশ্যই দরকার কথা বলা, যে কথাগুলো মানুষের সঙ্গে বলে তারাও একটা কোনো ঠিকঠাক সুচিন্তিত মতামত দিতে পারে, এই ভাবনাটাও কিন্তু থাকা উচিত। সঙ্গে থাকুন, আবার ফিরবো, কোথাও যাবেন না, আজকের ইয়ারে জারি থাকবে কথা বলতে হবে নি। এখন গান
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

তো ফিরলাম কথা বলতে হবে ডাটা নিয়ে। আজকে গান মুসাফিরে আমি সুবিক্ত, একটু অন্যরকম আড্ডা চলছে। এবং সত্যি এই সময় দাঁড়িয়ে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ মানুষ এখন বেশি চিন্তিত বিভিন্ন কাজে, এবং প্রতি মুহূর্তে মানুষের এখন উদ্বেগ বেড়ে গেছে। আর তাই প্রথম কাজ এই উদ্বেগটাকে কন্ট্রোলে রাখা। তো যে কোনো প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞের কাছে কাউন্সেলিং করালে জীবনে নানা প্রতিকূল মানসিক সমস্যা বা অবস্থা থেকে আপনি একজন ব্যক্তি খুব সহজেই মুক্তি পেতে পারেন। ধরুন একজন ব্যক্তির আপনজনের মৃত্যু, বিবাহ বিচ্ছেদ কিংবা অন্যের অত্যাচারের শিকার হওয়া, চাকরি চলে যাওয়া, প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হওয়ার পর মানসিক চাপ কীভাবে সামলে ফের ঘুরে দাঁড়াবেন তা উপলব্ধি করা যায়। কাউন্সিলিং একজন ব্যক্তিকে তার সম্ভাব্য ভবিষ্যৎ পরিস্থিতির পূর্বাভাস দিতে, উদ্দেশ্য নির্ধারণে নিজের চিন্তাধারা সংগঠিত করতে, পরিস্থিতির মূল্যায়ন করতে সাহায্য করে। তো কাউন্সিলিং এই কথাটা শুনে অনেকেই কিন্তু ঘাবড়ে যেতে পারেন। তাহলে কি কাউন্সিলিং কি সারা জীবন করে যেতে হবে? একজন ব্যক্তিকে নিজেকে সহায়তা করতে শেখানোর প্রক্রিয়া হচ্ছে কাউন্সিলিং। আর কাউন্সিলিংয়ের মাধ্যমে একজন ব্যক্তি যে কতখানি সম্ভাবনাময় তা নিজেই নির্ণয় করতে সক্ষম হন, আর তিনি নিজের লক্ষ্য স্থির করতে পারেন সেই লক্ষ্য পূরণের পরিকল্পনা। একজন মানুষের জীবনের নানা পর্যায়ে থাকে শৈশব, বয়ঃসন্ধি, প্রাপ্তবয়স্ক এবং মৃদ্ধাবস্থা। তো বিভিন্ন পর্যায়ে মানুষের মানসিক চাহিদা ও লক্ষ্য ভিন্ন হয়, তাই কাউন্সিলিং সমগ্র জীবনের নানা পর্যায়েই কখনো না কখনো সম্ভব হতেই পারে। তবে কোনো অসুখ বা মানসিক অবস্থার জন্য থেরাপি কোনো কোনো ক্ষেত্রে লম্বা সময় ধরে চললেও একটা সময় তা শেষ হয়, যদি ক্লিনিশিয়ান এবং চিকিৎসাপ্রাপ্ত ব্যক্তি যৌথভাবে বুঝতে পারেন জীবনকে সঠিক পরিচালনা করার মতো আত্মবিশ্বাস অর্জন করা সম্ভব হয়েছে। তবেই ওই ব্যক্তি চাইলে যে কোনো পর্যায়ে ব্যক্তিগত সমস্যার ক্ষেত্রে এবং অন্য ব্যক্তির সঙ্গে সম্পর্কের সমস্যাতেও ক্লিনিশিয়ানের সাহায্য নিতে পারেন। আমরা ফিরবো আবার আজকে তাটায়, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। এবং আজকের এই ব্যাপারটা, যে আড্ডাটা জমে উঠেছে বা চলছে, সেটা সম্পূর্ণ বিশিষ্ট কিছু সাইকিয়াট্রিস্ট তাদের কিছু প্রতিবেদন থেকে আপনাদেরকে শেয়ার করছে। এবং অবশ্যই এই যে ব্যাপারটা, এটা ঈশানী রায় চ্যাটার্জি বহুদিন আগে একটা প্রতিবেদনে লিখেছিলেন, এবং এই তিনিও এই ব্যাপারটা বিভিন্ন সাইকিয়াট্রিস্টের সঙ্গে এরকম ব্যাপারটা করে, তবে সেই ব্যাপারটাই আপনাদের আমি শেয়ার করছি আজকের এই স্পেশাল আড্ডা। এবং যেটা এই মুহূর্তে খুব দরকার, মানুষের ঘরে ঘরে এখন উদ্বেগ, আর সেই উদ্বেগকে কীভাবে ঠিক পরিস্থিতিতে আনা যায়, তার জন্যই আজকের রেডিও বাংলা নেটওয়ার্ক গান মুসাফির একটা স্পেশাল শো।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। কথা কিছু

ফিরে এলাম আবারও কয়েক গানের পর। আজকে এই বিশেষ একটা কথা বলতে হবে, এবং যার নেপথ্যে যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে মানুষের উদ্বেগ কমানো। তো কারোর যে মানসিক সমস্যা হচ্ছে সেটা বোঝার উপায় কি কিছু আছে, এরকম অনেক প্রশ্ন ঘোরাফেরা করে চারদিকে, এবং আমার মাথাতেই ঘোরাফেরা করে যে এই ব্যাপারটাকে বোঝা যাবে কী করে যে মানুষটার এই সমস্যাটা হয়েছে। আসলে কোনো কোনো ব্যক্তি সর্বক্ষণ বিষণ্ণ অনুভব করতে পারেন ও সকলের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে পারেন। কেউ কেউ আবার কোনো কারণ ছাড়াই অনিয়ন্ত্রিতভাবে হাসেন, কয়েকজন আপন মনে বিড়বিড় করেন, ধরুন অদ্ভুত আচরণ করেন, এবং কখনো কখনো আগ্রাসী হয়ে ওঠেন। এবং অন্যান্য উপসর্গের মধ্যে থাকতে পারে ঘন ঘন মেজাজের পরিবর্তন, ব্যক্তিগত অভ্যেসের পরিবর্তন, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কে অবনতি, এবং সর্বশেষ যেটা থাকে সেটা হচ্ছে আত্মহত্যার চিন্তা। এই কারণেই কোনো ব্যক্তির আচার আচরণে বা ব্যবহারে ক্রমশ পরিবর্তন হতে থাকলে তার দিকে আলাদা করে যেমন গুরুত্ব দিতে হবে, ঠিক তেমনই ওই ব্যক্তির মনে কীরকম পরিবর্তন চলছে সেদিকেও কিন্তু খেয়াল দিতে হবে। তো যাই হোক, এই ব্যাপারটাকে মাথায় রেখে এগিয়ে যেতে হবে। এবং কখনো কখনো সাময়িক মন খারাপ এবং জটিল মানসিক অবসাদের মধ্যে যে ব্যবধান থাকে তাও অস্পষ্ট হয়ে পড়ে, কারণ মানসিক অসুখ ধীরে ধীরে বেড়ে ওঠে, কখনো কখনো তা স্পষ্টভাবে চেনা অসম্ভব হয়ে ওঠে। তাই মানসিক সমস্যাকে হালকা করে দেখলে কিন্তু চলবে না, আর রোজকার কাজকর্ম তৈরি করতে পারে প্রতিবন্ধকতা এবং একজন ব্যক্তির জীবন করে তুলতে পারে তিক্ত। তাই এই জায়গাটাকে ভাবতে হবে এবং এটাকে থামাতে হবে, তার জন্যই আজকের এই আড্ডা। এবং আশা করি এই পথ কিছুটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছি। সঙ্গে থাকুন, আবারও ফিরব, শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা। এখন ইয়েস গান।

ট্র্যাক ফিরে আমার আবারও আজকের এই স্পেশাল আড্ডা কথা বলতে হবে নিয়ে। তো আমাদের আড্ডার একদম শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি, আজকের এই আড্ডা কেমন লাগলো 4475036571 তে অবশ্যই জানাবেন আজকের এই আড্ডা আপনাদের কতটা উপকৃত করলো। তো এই তো সমস্যা নিয়ে কথা বলছিলাম, এমন আপাত সুস্থ মানুষও মাঝে মধ্যে কথা বলা বন্ধ করে দেন, এবং এর ফলে যেটা দরকার হয় খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে কাউন্সেলিং। প্রথমত যে কেউ কিন্তু কাউন্সেলিং করতে পারেন, কারণ বিশেষত একজন ব্যক্তিকে তার জীবনের নানা পর্যায়ে বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে পথ প্রদর্শকের ভূমিকা কিন্তু পালন করেন তিনি। মনে রাখতে হবে সমস্যাগুলো যে সবসময় মানসিক অসুখী হতে হবে তেমন কিন্তু নয়, কারণ কাউন্সেলিং একাধারে যেমন একজন ব্যক্তির মানসিক স্বাস্থ্য পরিস্থিতির চিকিৎসা করে, ঠিক তেমনই ওই ব্যক্তির জীবনের মনোন্নয়নের বিশেষ ভূমিকা নেয়, আর একই সঙ্গে বিষয়টি সমাজেরও সামগ্রিক কল্যাণ করে। তাই কোনো গোষ্ঠীভুক্ত ব্যক্তিরা যখন কাউন্সেলিং করান তখন তাদের ভালো থাকার বিষয়টি দুভাবে প্রভাবিত হয়, অর্থনৈতিক উন্নতি এবং দৈহিক স্বাস্থ্যের উন্নতি। এছাড়া ব্যক্তিগত সম্পর্কের জায়গাগুলিকে আরও পরিচর্যা করার প্রতি জোর দেয় কাউন্সেলিং। তো লেখাপড়ার উন্নতি ঘটাতে সহানুভূতিশীল সহনশীল হতেও সাহায্য করে একমাত্র কাউন্সেলিং, আর এভাবেই উন্নত ব্যক্তির সংখ্যা বৃদ্ধি ঘটে ও গোষ্ঠীরও উন্নতি হয়। এগুলো আমার কথা নয়, এগুলো অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হাসপাতালের কনসালটেন্ট নিউরোসাইকিয়াট্রিস্টের কথা, এবং যেটা আপনাদের কাজে লাগবে আশা করলাম। আর এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আর এভাবেই ভালো থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

সত্যি হেমন্তকালটা যে কখন আসে কখন চলে যায় সেটা আমরা বুঝতে পারি না। হেমন্ত অনেকটা প্রিয় মানুষের মতো নীরবে আসে আবার নীরবেই চলে যায়। আজকে হেমন্তের ইতিকথা নিয়ে আড্ডা দেব। হেমন্ত যদি কথা বলতে পারত তাহলে কি কি অভিযোগ করত আমাদের সকলকে, বা আপনাকে কিংবা আমাকে, সেটা নিয়ে আড্ডা মারব। ততক্ষণ পরপর তিনটে গান শুনতে থাকুন, ফিরছি গানের বিরতির পর।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: গেল মিল।
1: ফিরে এলাম ব্রেকের পর, আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আজ আড্ডা মারার বিষয়টা হলো হেমন্ত ঋতুকে নিয়ে। সে যদি কথা বলতে পারত তাহলে আমাদের কি অভিযোগ জানাতো? প্রথম অভিযোগ হয়তো এটাই জানাতো যে শরতে মূলত যে সমস্ত উৎসবগুলো থাকে সেগুলো মিটে যায় এবং শীতকালেও নানা রকম উৎসব থাকে, হেমন্তে উৎসবের সংখ্যা খানিকটা কম এবং হেমন্ত ঋতুকে নিয়ে আমরা খুব একটা মাতামাতি করি না। হেমন্ত অনেকটা সেই সমস্ত মানুষের মতো যারা নেপথ্যে থেকে আমাদের জার্নিটাকে অনেক বেশি সিকিওর করে দেয়। অক্টোবরের শেষ এবং ডিসেম্বরের শুরু, তার মাঝামাঝি মাসটা হয় নভেম্বর এবং হেমন্তকাল। কি সুন্দর দুটো মাসকে, মানে দুটো ঋতুকে ব্যালেন্স করে। হেমন্ত নিয়ে প্রচুর গল্প আছে, হেমন্ত নেপথ্যে থাকলেও তার কার্যকারিতা অনেক, সেটা নিয়ে ফিরছি। পরপর কয়েকটা গান শুনিয়ে দিই, তারপরে আসি হেমন্তের বাকি কথা নিয়ে।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার।

0: ছিল যে সেটা
1: ছিল কোথায় গেল
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: বাবা
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়
1: হায় হায় হায়

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নিয়ে .com এ। মন যখন নিরুদ্দেশ, আজ কথা হচ্ছে হেমন্ত ঋতুকে নিয়ে। হেমন্ত যদি নিজে কথা বলতে পারত তাহলে কি কি অভিযোগ আমাদের জানাতো। প্রথমত, হেমন্তকাল আমরা সেভাবে সেলিব্রেট করি না, কিন্তু হেমন্তকাল অর্থাৎ যে সমস্ত সাইলেন্স জিনিসপত্র আছে যারা নীরবে আমাদেরকে অনেকটা বেশি আনন্দ দিয়ে থাকে এবং কোনো কিছুর বিশেষ অপেক্ষা করার আগে তারা সেই সমস্ত স্থানে আমাদের পৌঁছে দেয় নীরবে, তাদের কদরটা কিন্তু অনেক বেশি। তেমনি হেমন্তর ভূমিকা কিন্তু অনেকটা বেশি। আপনার কি মনে হয় ঝটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। ফিরছি আরও কয়েকটা গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ। মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, কোনোদিনও যদি হেমন্ত শীতের সঙ্গে ঝগড়া করে তাহলে কিরকম হবে সেই ঝগড়াটা? মানে হেমন্ত শীতকে বলছে যে তোকে নিয়ে লোকে এত মাতামাতি করে, কিন্তু আমাকে নিয়ে তো এত মাতামাতি করে না, অথচ আমি না থাকলে তুইও আসতিস না। মানে এই ঝগড়াটা না অনেক বেশি মানে মিষ্টি আর মধুর হতো, কারণ শীতটা ভীষণ রোম্যান্টিক আর হেমন্তটা অনেকটা বেশি রোম্যান্টিসিজম শীতকে উপহার দেয়, এটা নিশ্চয়ই আপনি মানবেন। এটা নিয়ে ফিরছি আপাতত, পরের গানগুলো সাজিয়ে রাখলাম হেমন্তের জন্য।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রঙ বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ। একবার আমি ঠিক পুজোর পরে পরে শহরে একা ঘুরছিলাম। আমার একা ঘোরার অভ্যেসটা আছে এবং আমার যেন কেন জানি না মনে হলো যে একটা নীরব ঋতু, নীরব নয় কিন্তু আমরা তাকে নীরব বলে সরিয়ে দিই, এবং যে নীরব, যে শান্ত, তাকে কিন্তু উপভোগ করার বিশেষত্বটা অনেক বেশি, আপনি মানেন বা নাই মানেন। হেমন্ত কিন্তু অনেক বেশি রোম্যান্টিক, কারণ হেমন্ত শীতের আগমনের সূত্রপাত। আজ আসি, সময় বলছে একেবারেই শেষ, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ। কিছু

কখনো রোদ কখনো মেঘ, আকাশের বুকে এই খেলা চলতেই থাকে। কভি ধূপ কভি ছাও, এটা নিয়ে কিন্তু আমাদের প্রকৃতির নিরন্তর চলা। তাই আকাশে মেঘ দেখলেই কিন্তু আমরা যেমন বুঝতে পারি যে এবার বৃষ্টি নামবে, আবার ঠিক তেমনই বৃষ্টির পরেই আমরা জানি আবার আমরা রোদের ঝিলিক দেখতে পাব। ঠিক যেমন আমাদের জীবনে কখনো হাসি কখনো কান্না, কখনো যদি আমাদের ভীষণ দুঃখ হয় সেই দুঃখই যে আমাদের চিরন্তন এবং থেকেই যাবে এমনটা কিন্তু নয়, কারণ তারপরেই হয়তো কোনো একটা মিষ্টি মুহূর্ত আমাদের জীবনে উপহার হিসেবে চলে আসতে পারে। তাই এই যে বললাম, কখনো রোদ কখনো বৃষ্টি কখনো মেঘ, কখনো আনন্দ কখনো হাসি কখনো কান্না, সব মিলিয়ে কিন্তু আমাদের জীবন পরিপূর্ণতা পায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা অবশ্যই আজকে এই ধূপ ছায়া নিয়ে কথা বলবো। তবে এখন পরপর তিনটে গান আপনার জন্য, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। ওরং

আরে মিত্র ভানু গন্তিয়ার কথায় প্রভুদত্ত প্রধান করিল সুর, এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো?

মেঘ দেখে কেউ করিসনি ভয় আড়ালে তার সূর্য হাসে। আকাশ যখন ঘন কালো মেঘে ছেয়ে যায় তখন সত্যি মনটা কিন্তু বিষণ্ণ হয়ে যায়। মনে হয় এই তো আকাশ একেবারে মেঘে ঢেকে গেছে, এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি নামবে আর তারপরেই একটা কেমন প্যাচপ্যাচে ওয়েদার, সত্যি বেরোতে ইচ্ছে করে না তখন। কিন্তু আমরা এটাও জানি যে এই মেঘ এক সময় সরে যাবে আর আড়াল থেকে সূর্য আবার বেরিয়ে আসবে, রোদ বেরিয়ে আসবে, সূর্য তার কিরণ ছড়িয়ে দেবে প্রকৃতিতে। আর এটা কিন্তু চলতেই থাকে, এই রোদ আর মেঘের খেলা। ঠিক আমাদের জীবনেও কিন্তু এই রকমই ওঠা নামা হাসি কান্না চলতেই থাকে। সেই সব কিছু নিয়েই আমাদের আজকের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ধূপছায়া নিয়ে কথা বলছি, যেখানে আমাদের জীবনের সঙ্গেও কিন্তু ভীষণ মিল রয়েছে। আমরা যখন বিষণ্ন বোধ করি আমাদের মনে হয় যে আমাদের এই মন খারাপটা কিন্তু থেকেই যাবে, কিন্তু সেটা তো নয়। তার পর মুহূর্তেই হয়তো এমন একটা মিষ্টি মুহূর্ত তৈরি হলো যে নিমেষে আমাদের মন ভালো হয়ে গেল। এই যেমন বৃষ্টির দিনের কথা বলছি, যে যখন সত্যি এরকম কালো মেঘে আকাশ ছেয়ে যায় আর তারপরেই যখন রোদের ঝিলিক দেখা যায়, তখন যদি আকাশের বুকে আমরা একটা বড় রংধনু দেখতে পাই, তখন বলুন তো মনটা কেমন নিমেষেই ভালো হয়ে যায়। আর সেই মন ভালো করা মুহূর্তটা কিন্তু আমাদের অনেকক্ষণ থেকে যায়। আর সেই ভালো লাগার যে আমাদের অনুভূতি সেটা নিয়েই চলুন এখন আমরা শুনে নিই গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনার জন্য। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ধূপ ছায়া নিয়ে। ধূপ অর্থাৎ রোদ। রোদ আর মেঘের খেলা চলতে থাকে আকাশের বুকে। আমাদের জীবনের সঙ্গেও কিন্তু এর যথেষ্ট মিল রয়েছে। আমাদের জীবনেও কখনো আনন্দে ভরপুর, কখনো বা একটু মন কেমন, আর সেই সব কিছু নিয়ে কিন্তু আমাদের জীবন। আসলে আমাদের জীবনে কোনো কিছুই কিন্তু যাকে বলে নিরবিচ্ছিন্ন নয়, কখনো হাসি কখনো কান্না। ঠিক রোদ আর মেঘের মতোই আমাদের জীবনেও কিন্তু খেলা চলে, আর এভাবেই আমাদের পথ চলা, এভাবেই আমাদের জীবন। আর আমাদের এই ধূপ ছায়া নিয়ে আমাদের আজকে এই যে পপকর্নের আড্ডা, সেটা তো জারি থাকবেই, তবে এখন থাকছে গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

জীবনে চলার পথ কিন্তু খুব একটা মসৃণ নয়, তাই জীবনে চলতে গেলে ওঠা নামা থাকে। আমাদের জীবনে কখনো যেমন আনন্দে আমাদের মনটা ভরে ওঠে, ঠিক তেমনি কিছু মন খারাপের মুহূর্তও কিন্তু তৈরি হয়। আর এই যে আমাদের জীবনে ভালো মন্দ মিশিয়ে আমাদের জীবনে চলার পথ, সেটা কিন্তু চলতেই থাকে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ধূপ ছায়া নিয়ে। আকাশে যখন আমরা মেঘ দেখি, সেই মেঘও যেমন অনেকক্ষণ বা অনেক দিন ধরে থাকবে না, সেই মেঘ কেটে যাবে এবং আবার রোদ আসবে, ঠিক তেমনি আমাদের জীবনের যে খারাপ মুহূর্তগুলো, সেগুলো কিন্তু আমাদের কখনোই একেবারে চিরন্তন হয়ে থাকবে না। সেই মুহূর্তগুলো এক সময় আমরা পার করে নেব, আমরা আবার আমাদের ভালো মুহূর্তগুলোকে আমরা খুঁজে পাব। আমরা বেঁচে থাকার এই যে আমাদের চলার পথটা, সেটা কিন্তু এইভাবেই চলতে থাকে। তাই যখন আমরা বিষণ্ন থাকি, তখন অনেকেই কিন্তু ভাবেন যে এই মুহূর্তটা বোধহয় ভীষণ বড়, আর বোধহয় এটা থেকে আমরা বেরোতেই পারবো না। কিন্তু যদি আমরা একটু পজিটিভ হয়ে, একটু যদি আমরা ভাবি যে এই যে সময়টা, এই যে আমাদের খারাপ লাগাটা, সেটারও কিন্তু একটা শেষ আছে, সেটাও কিন্তু শেষ হবে, এবং আবার আমরা আমাদের জীবনের সেই যে আনন্দের মুহূর্তগুলোকে আমরা খুঁজে পাব। তাই আমাদের জীবনের যখন আমরা একটু ভাবব আমাদের খারাপ সময়গুলোতে, যে এই যে আমরা খারাপ মুহূর্তটা নিয়ে এত ভাবছি, সেটা না করে যদি আমরা আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা ছোট্ট ছোট্ট যে মিষ্টি মিষ্টি মুহূর্তগুলো, সেই কথাগুলো আমরা একটু মনে করি, তাহলে আমাদের মনটাকে কিন্তু আমরা ভালো রাখতে পারব। এই ভালো থাকার অঙ্গীকার নিয়ে চলুন শুনে নিই এখন পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে।

পরপর দুটো গান ছিল আপনার জন্য, ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ধূপ ছায়া নিয়ে। আকাশের বুকে কখনো রোদ কখনো মেঘ, এই খেলা চলতেই থাকে। আমাদের জীবনের সঙ্গেও কিন্তু তার একটা অদ্ভুত মিল রয়েছে, কারণ আমাদের জীবনেও কখনো হাসি কখনো কান্না। আর এই যে আমাদের ভালো মন্দ মিশিয়ে জীবনের চলার পথ, সেইভাবেই কিন্তু আমাদের জীবন চলে। তাই কোনো মুহূর্তই কিন্তু চিরন্তন নয়। তাই একটা সময় যখন আমাদের খারাপ আসে, তখন যদি আমরা সেই মুহূর্তটাকে নিয়ে বেশি ভাবি, তাহলে আমাদের জীবনের যে ভালো মুহূর্তগুলো সেগুলো আমরা ঠিক করে উপভোগ করতে পারবো না। তাই খারাপ সময়ে আমরা সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবো সেটা নিয়ে যদি আমরা ভাবি, আর পরেই যে আমরা আরো একটা খুব সুন্দর মুহূর্ত পেতে চলেছি সেই কথা ভাবি, তাহলে কিন্তু আমরা অনেকটা ভালো থাকবো। সবাই ভালো থাকুন, এই আশা নিয়ে শেষ করব আমাদের আজকে পপকর্ন। আগামীকাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে, আমি আপনার বন্ধু অনামিকা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: সে চুপ সে জল দিলে টান ছেলেবেলার গান, পাহাড় মাটি স্তূপ জলের কাছে চুপ সে জল দিলে টান ছেলেবেলার গান।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: প্রয়োজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। যত

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: ফাগুন মাসে ফরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাইদের জন্য নিয়ে এসেছে

0: কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ দশটা শহরের কিউরেটেড টপ দশটা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিং আর ইন্টেরিয়ার করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ছোটবেলা থেকে যখনই বাসে উঠেছি, বেশ কিছু নজরকাড়া বার্তা চোখে এসেছে। অর্থাৎ বাসের গায়ে কালি দিয়ে লেখা থাকতো, তার মধ্যে অন্যতম একটি হলো, নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে এই বিষয়টা নিয়েই আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। এই যে এই ব্যাপারটা, এই যে উপদেশটা, নিজের মাল নিজের দায়িত্বে রাখুন, এটা নিয়ে কিন্তু অনেক কিছু, অনেক ঘটনা, অনেক গল্প আছে জানেন, যেগুলো কিনা আমার মনের মধ্যে একদম জমে আছে। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা, সেরকমই কিছু গপ্প আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে। কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

চলেছি সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয় ভাই সবই হয় সব সত্যি সব সত্যি।

0: চলবেই, দাগ দাগ দাগ দাগ চলবেই, শুধু কলজেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি, শুধু কলজেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি, সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। ধরুন আপনি বাসে উঠেই এই ব্যাপারটা দেখলেন এবং দেখে কি ভাবলেন, সবার আগে নিজের মনটা চলে গেল পকেটে, মোবাইল কিংবা পার্স এগুলো সমস্ত ঠিক জায়গায় আছে তো, কিন্তু শুধুমাত্র এই যে লেখাটা দিয়েই কিন্তু বাসের কর্মচারীগণ নিজের দায়িত্ব কমপ্লিট করে ফেলেন না, তার বাইরে আরও কিছু কাজ তারা করে থাকেন যেগুলো কিনা আমরা অনেকেই জানি না। মানে অ্যাকচুয়ালি একজন কন্ডাক্টরের সঙ্গে আমার বেশ দোস্তি ছিল আর কি, ছিল বলছি কেন এখনও আছে, তো তিনি একবার একটা কথা আমাকে বলেছিলেন যে যখন দেখবে আমরা চেঁচিয়ে চেঁচিয়ে বলছি ভেতরে যান ভেতরে যান ভেতরে যান, তার মানে সামনের দিকে কোনো একজন পিক পকেটার আছে যাকে আমরা চিনি কিন্তু তোমরা চেনো না। কাজে এরপর থেকে যখনই ওরকম কোনো কন্ডাক্টর বলতে থাকেন যে পেছনে যান পেছনে যান পেছনে যান, তখন কিন্তু আমি দেনাঙ্গের পেছনে চলে যাই। তো রেডিও বাংলানাই ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে, নিজের মাল নিজের দায়িত্বে রাখুন এই প্রবাদটি নিয়ে। তো সেই প্রবাদকে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

নিজের মাল নিজের দায়িত্বে রাখুন, এই ব্যাপারটার সঙ্গে কিন্তু শুধুমাত্র পার্স কিংবা মোবাইল ফোন নয়, আরও একটি বিষয় খুব বেশি করে জড়িত, সেটি হলো বই। আগে হ্যাঁ হ্যাঁ বই তো রেডিও বাংলানেট.কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে এই প্রাচীন অরণ্য প্রবাদটিকে নিয়ে, অর্থাৎ নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। তো যে কথা বলছিলাম যে এই ঘটনার সঙ্গে বা এই প্রবাদটির সঙ্গে কিন্তু বই খুব বেশি করে জড়িত, তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে পৃথিবীতে সব থেকে বেশি এই বই এরকম একটি জিনিস যেটা আপনি যদি কাউকে ধার দেন তাহলে তার থেকে ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, বলতে গেলে নেক্সট টু ইম্পসিবল আর কি। মানে আপনি কাউকে বই ধার দিলেন আর তিনিও বইটা পড়ার পর আপনাকে ফেরত দিয়ে দিলেন, এরকম যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে আপনি সিরিয়াসলি সৌভাগ্যবান, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে বইটা আর ফেরত আসে না। ওই জন্য এই যে প্রবাদটি নিজের মাল নিজের দায়িত্বে রাখুন, এটা কিন্তু সব থেকে বেশি যায় বইয়ের সঙ্গে। তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের ইচ্ছেটা ডানার আড্ডার আসলে আড্ডাটা জারি আছে এই প্রবাদটিকে নিয়েই, নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই বিষয় নিয়েই আড্ডাটা জারি থাকবে, কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলে। রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

একটি বিষয়ে এই ব্যাপারটার সঙ্গে জড়িত, সেটি হলো প্রেমের ময়দান। তো রেডিও বাংলায় ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা জারি আছে একটি প্রাচীন প্রবাদকে নিয়ে, নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। এই ব্যাপারটা কিন্তু খুব বেশি করে খেটে যায় প্রেমের ময়দানে। ব্যাপারটা হলো এক্ষেত্রে মাল বলাটা কতদূর সমীচীন সেটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না, কিন্তু যেহেতু প্রবাদটা আছে ওই জন্য মিলিয়ে মিলিয়ে বলতে হচ্ছে আর কি। গল্পটা হলো যে আপনার পার্টনার আপনারই দায়িত্ব বুঝলেন, তাকে ঠিকঠাক রাখার, তাকে খুশিতে রাখার, তার মনটা আনন্দে ভরে দেওয়ার, ব্যাস আর কি। তারপর দেখবেন আপনার পার্টনারও আপনাকে খুশিতে ভরিয়ে দেবে। কাজে এক্ষেত্রে নিজের মালটা না হয় নাই বা বললাম, নিজের সব থেকে প্রিয় মানুষটিকে নিজের মতো করে আগলে রাখুন। তো রেডিও বাংলানেট ডট কমে আমাদের আড্ডাটা জারি আছে একটি অদ্ভুত প্রবাদকে নিয়ে, নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। তো সেই নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা ও বিয়ন্ড রেডিও বাংলানেট ডট কম।

নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। আর এর সঙ্গে খুব বেশি করে একটি অত্যন্ত পবিত্র বইয়ের সম্পর্ক রয়েছে। এমনিতেও নিজের মাল নিজের দায়িত্বে রাখুন এর সঙ্গে বই ব্যাপারটি খুব বেশি করে জড়িত, যেটা একটু আগে আপনাকে বলছিলাম। কিন্তু তার মধ্যে একটি স্পেশাল বই আছে যেটা কিনা প্রচণ্ড পবিত্র একটি ধর্মগ্রন্থ, সেটি হলো বাইবেল। কেন বলছি, তার কারণ হলো একটি রিসেন্ট স্টাডিতে দেখা গেছে যে সারা পৃথিবীতে যত বেশি বই মিসপ্লেসড কিংবা চুরি হয় তার মধ্যে কিন্তু শীর্ষে রয়েছে এই বাইবেল। কাজেই আপনার বাড়িতে যদি বাইবেল থাকে তাহলে নিজের বাইবেল নিজের দায়িত্বে রাখুন, কি বুঝলেন? রেডিও বাংলায় ডটমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসলে এই অদ্ভুত প্রাচীন প্রবাদটিকে নিয়েই আমাদের আড্ডাটা জারি ছিল, নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। তো এই নিয়ে অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে, সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে। আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলা নেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। টা

রেডিও বাংলানে ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান দরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি। আমার সঙ্গে রয়েছে বেশ কিছু গল্প, বেশ কিছু নস্টালজিয়া আর বেশ কিছু আড্ডা দেওয়ার টপিক, আর পাশাপাশি রয়েছে ভালো ভালো গান। আর সেই গানগুলো শুনতে শুনতে অবশ্যই আমরা হারিয়ে যাব। মন ভালো করার গান শুনতে কে না ভালোবাসে, কি বলেন? তাই আড্ডায় থাকতেই হবে আপনাকে, আর শুনতে হবে রেডিও বাংলানে ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

বাংলায় কথা বলছি, বাংলার কথা বলছি এবং বাঙালিদের কথা বলছি। মনে প্রাণে বাঙালি যখন খেতে ভালোবাসি সেরকম পড়তেও ভালোবাসি। বাঙালি কি পড়তে ভালোবাসে তার প্রত্যেকটা যত বড়ই লিস্ট হোক না কেন, প্রত্যেকটা লিস্টের ফার্স্টে থাকবে শাড়ি এবং পাঞ্জাবি বা ধুতি। এই যে শাড়ি, বাংলার সাথে শাড়ির বা বাঙালির সাথে শাড়ির কিন্তু কী যে রকমভাবে মিল আছে বা একে অপরের পরিপূরক বলা যেতে পারে, সেটা আমার মনে হয় না ভাষায় প্রকাশ করার দরকার এবং আজকে নতুন করে আড্ডা দেওয়ার দরকার আছে এই ব্যাপারে। কিন্তু অনেক কিছুই বলার আছে আজকের আড্ডায়, সেটা অবশ্যই আপনার সাথে শেয়ার করবো।

0: পরে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

বন্ধুর বিয়ে হোক বা জন্মদিনের পার্টি বা নিজের জন্মদিন বা কখনো কোনো মন ভাঙার গল্পের একটা ছোট্টখাটো উদযাপন, মন ভালো হয়ে যাওয়া। এবং সেইখানেও কিন্তু আমরা শাড়িটাকেই বেছে নিই। কেন বেছে নিই বলুন তো এই শাড়িটাকে? আর বাঙালির সাথে শাড়ির একটা আলাদাই মোহময়ী রূপ আছে। কোনো একটা বাঙালি মেয়ে হালকা চোখে কাজল দিয়ে যদি শাড়ি পরে নেয়, তাহলে কোনো ছেলে সেখানে চোখ আটকাবে না, সেটা আপনি বাজি রেখে বলতে পারেন। কি বলেন? আসলে যেসব অবাঙালি ছেলেরা বাঙালি মেয়ের প্রেমে পড়েছে এবং জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন, তারা আমার মনে হয় বেশি ভালো করে বলতে পারবেন। অ্যাকচুয়ালি বাঙালি শাড়ি পরার যে রীতিটা, অর্থাৎ এখন যে মডার্ন স্টাইলে আমরা শাড়ি পরি, সেই রীতিটা কিন্তু ঠাকুরবাড়ির থেকেই প্রচলিত এসেছে। এবং ঠাকুরবাড়ির মহিলারা প্রথমবার ওইভাবে শাড়ি পরতেন, আর সেই শাড়ির যে পরার ধরনটা সেটাকে অনুকরণ করে বা সেইখান থেকে অনুপ্রাণিত হয়ে আজকের কিন্তু মডার্ন ভাবে আমরা শাড়ি পরছি। তার সেখানেও বাঙালির সাথে একটা শাড়ি পরার যোগ রয়েছে, এছাড়াও বাঙালির সাথে শাড়ির অনেক যোগ রয়েছে বলছি আপনাকে। তার জন্য আড্ডায় থাকতে হবে আপনাকে।

0: সনাতন ধর্মে বলা হয় যে কোনো সেলাই আলা কাপড় বা হচ্ছে কোনো জোড়া লাগা কাপড় নাকি শুদ্ধ নয়, অপবিত্র। পবিত্র বলতে একটা একথানে যে কাপড় তৈরি হয়, অর্থাৎ ধুতি বা শাড়ি, আর সেখান থেকেই শাড়ির প্রচলন। এবং যেহেতু আমাদের শাড়ি পরার ধরনে আমাদের পেটটা উন্মুক্ত থাকে, মহিলাদের পেটটা দেখা যায়, সেটার একটা কারণ কিন্তু সিন্ধু সভ্যতার থেকে এসেছে এটা বলে মনে করেন অনেকেই, যে তারা নাকি সিন্ধু সভ্যতার সময় বা সিন্ধু সভ্যতা যখন শুরু হয়েছে সেই সময় নারীরা কিন্তু শাড়ি পরার সময় যেইটুকু অংশ উন্মুক্ত থাকে বা পেটটুকুনি দেখা যায় সেই অংশটা তারা দেখিয়েই কাপড় পরতেন বা পোশাক পরতেন, এবং সেখান থেকে হয়তো শাড়ি পরার রীতিটা এসেছে। সেটা গেল শাড়ি পরার রীতি, কিন্তু বাংলার সাথে বা বাঙালির সাথে কী করে শাড়ি পরার রীতি? আচ্ছা বলুন তো, শুধুমাত্র বাংলায় দাঁড়িয়ে থাকলে আপনি কত ধরনের শাড়ির ভাগ পাবেন বা সম্ভার পাবেন? একদিকে পাবেন তাঁত, অন্যদিকে পাবেন রেশম সিল্ক, অন্যদিকে আসামে গেলে আসাম সিল্ক, আবার একটুখানি নিচে আসলে আপনি পাবেন হচ্ছে বিষ্ণুপুরি তাঁত, বিষ্ণুপুরি সিল্ক, আর আরও অনেক রকম ভ্যারাইটি। এখন তো হ্যান্ডলুমও চলে এসেছে, তাহলে বাংলার সাথে শাড়ির যোগ হবে না তো কার যোগ হবে?
1: কবি হবে।

0: একদিন কবি হবে নটবর গুপ্ত।
1: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

radiobanglani.com-এ আজকে বাংলা বাঙালি এবং শাড়ির কথা বলছি। বাঙালিদের হাত ধরেই কিন্তু শাড়ির এই যে রীতিটা সেটা এসেছে, এবং তার সাথে সাথে আমরা যদি মহাভারতের কাব্যের যে নারী চরিত্রটা বর্ণনা করা হয়েছে সেখানেও কিন্তু শাড়ি পরার একটা চল বা শাড়ি পরার যে কথা সেটা কিন্তু আমরা পেয়েছি। এবং তার পাশাপাশি এই যে ঠাকুরবাড়ির কথা বললাম, শাড়ির সাথে ব্লাউজ যতটা মানানসই সেই জিনিসটা কিন্তু ঠাকুরবাড়ির মহিলারাই আগে পরেছে। সেই সময় যেহেতু ব্রিটিশ শাসিত হতো এবং ব্রিটিশরা পরতেন ব্লাউজ, তাকে অনুপ্রেরণা করে বা তাকে অনুপ্রাণিত করে সেই জিনিসটা হয়েছে হচ্ছে শাড়ি পরার ধরন, এবং পাশাপাশি সেই জায়গা থেকে আমরা অনুপ্রাণিত হয়েছি এখন মডার্নাইজ যে শাড়ি পরার যে ধরন সেটা আমরা নিয়েছি, বা পেটিকোট বা ব্লাউজ যাই বলি না কেন, সেই সব কিছুই কিন্তু আমরা অ্যাডপ্ট করেছি। তাহলে বাংলার সাথে এবং বাঙালির সাথে শাড়ির কিন্তু একটা ওতপ্রোত যোগ আছে, একটা অন্তরের যোগ আছে, এবং বাঙালি শাড়ি ছাড়া আর কিছু ভাবতে পারে বলে আমার মনে হয় না। যতই কিছু ড্রেস আসুক না কেন, সব সময়ের জন্য পার্সেন্টেজ কিন্তু বেশি শাড়ির জন্য। রেডিও বাংলা নেটকে এই যে আড্ডাটা সেটা কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না, তার সাথে সাথে অবশ্যই ফলো করতে ভুলবেন না আমাকে www.radiobanglanet.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের প্রত্যেকের জীবনে নানা রকম সমস্যা থাকে, আর সেই সমস্যাকে মাথায় নিয়েই কিন্তু আমাদের আগামী পথ চলতে হয়। আর এই সমস্যাকে যদি ঠিকমতো আমরা মেনটেন করতে পারি বা আমরা ঠিকমতো এটাকে সঠিক পথে আনতে পারি, তাহলেই কিন্তু আমরা খুব ভালো থাকব, নাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। তাই আমাদের প্রত্যেকের জীবনে যেমন সমস্যা থাকে ঠিক সেরকম তার সমাধানও থাকে। আমরা অনেকেই কারোর সঙ্গে কোনো রকম কোনো মনোমালিন্য তৈরি হলে কথা বন্ধ করে দিই, এবং সেই কথা বন্ধ হয়ে থাকার নেপথ্যে অনেকগুলো ঘটনা থাকে। হয়তো দীর্ঘদিন বিপরীত যার কে কথা বন্ধ করে দিয়েছেন তার থেকে কোনো রকম আপনি আশানুরূপ ফল পাচ্ছেন না, বা তার থেকে কোনো রকম ভালো ব্যবহারও পাচ্ছেন না, সেক্ষেত্রে হতে পারে। কিংবা আরেকটা দিকে হয়তো আপনি যা ভাবছেন সে যা ভাবছে তার দুটোই কোনোভাবে মিলছে না, তাই কোথাও না কোথাও এই সমস্যা তৈরি হচ্ছে এবং তার ফলেই দূরত্বটা ক্রমশ বাড়তে থাকছে। আর এই দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে এক একটা সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। আর এই যে আমরা প্রত্যেকে কম কথা বলি, বা কেউ এখন যে একটা অদ্ভুত সময় যাচ্ছে যে মানুষ কথা বলা বন্ধ করে দিচ্ছে, কথা বলছে কোথায়, না মোবাইলে। এত বেশি করে মোবাইলের প্রতি আসক্তিটা বেড়ে যাচ্ছে, তার ফলে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলিতে, আর যেটাই কিন্তু সবথেকে ভয়াবহ কারণ হয়ে দাঁড়াচ্ছে এই সময়। তা আমাদের আজকের এই আড্ডার বিষয় কথা বলতে হবে। আর তাই কথা বলার ক্ষেত্রে কীভাবে এগোলে, কতটা এগোলে আমাদের সঠিক পথ, জাস্ট কয়েকটা পথ আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো। এবং অবশ্যই এই ব্যাপারটা বিভিন্ন যারা সাইকোলজিক্যাল ব্যাপার নিয়ে পড়াশোনা করছেন, সাইকোলজিস্ট, তাদের থেকেই নেওয়া একটা সুন্দর স্বচ্ছ ব্যাপার, সেটা আপনাদেরকে শেয়ার করব। তাই এখন আমাদের সময় হয়ে গেছে কয়েকটা গান শুনে নেওয়ার। আমরা শুনব, তারপর ফিরে এসে আমাদের আড্ডা চলবে, কথা বলতে হবে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
4: আমি বৃষ্টি দেখেছি

0: গেলাম ব্যাক ব্যাক, আজকের স্পেশালটা কথা বলতে হবে নি, আর এই কথা বলতে হবে। তাহলে কি বোঝা যাচ্ছে, কথা না বলাটাও একটা মানসিক সমস্যা? আসলে সব থেকে বড় কথা হলো, মানসিক সমস্যা তৈরি হওয়ার পিছনে মাত্রাতিরিক্ত উদ্বেগও কিন্তু দায়ী থাকতে পারে। এমন উদ্বেগের পিছনে আমরা দায়ী থাকতে পারে একটি বা একটা না একাধিক ঘটনা। মোট কথা, মানসিক অসুখ হলো পরিবেশের উদ্বেগ সৃষ্টিকারী এক বা একাধিক ঘটনা, জিন এবং জৈব রাসায়নিক বিষয়। আর এই কারণেই একজন ব্যক্তির মানসিক সমস্যার উদ্রেক ঘটাতে পারে এমন বিষয়গুলিকে আগে থেকে চিহ্নিত করা দরকার। একই সঙ্গে এই বিষয়টিও খেয়াল রাখা দরকার, ভিন্ন ভিন্ন সংস্কৃতিতে মানসিক সমস্যাকে আলাদা দৃষ্টিকোণ থেকে বিচার করা হয়েছে। তাই মানসিক অসুখের কারণগুলোকে আলাদা করে চিহ্নিত করা প্রয়োজন। প্রথমে ভাবতে হবে যে কী থেকে সমস্যাটা তৈরি হচ্ছে, এবং এই অ্যাংজাইটি ব্যাপারটা বা এই যে অদ্ভুতভাবে একটা রিয়্যাক্ট করা বা মেনে না নেওয়ার ব্যাপারটা, কোন সমস্যা থেকে হচ্ছে, কোন জায়গায় এই ব্যাপারটা তৈরি হচ্ছে, এইটা হচ্ছে প্রথম দরকার। তাহলেই কিন্তু এই সমস্যাটাকে খুব সহজেই অতিক্রম করা যাবে। আর এর জন্য অবশ্যই দরকার কথা বলা, যে কথাগুলো মানুষের সঙ্গে বলে তারাও একটা কোনো ঠিকঠাক সুচিন্তিত মতামত দিতে পারে, এই ভাবনাটাও কিন্তু থাকা উচিত। সঙ্গে থাকুন, আবার ফিরবো, কোথাও যাবেন না, আজকের ইয়ারে জারি থাকবে কথা বলতে হবে নিয়ে। এখন গান
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

তো ফিরলাম কথা বলতে হবে আড্ডা নিয়ে। আজকে গান মুসাফিরে আমি সুবীর, তো একটু অন্যরকম আড্ডা চলছে। এবং সত্যি এই সময় দাঁড়িয়ে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ মানুষ এখন বেশি চিন্তিত বিভিন্ন কাজে, এবং প্রতি মুহূর্তে মানুষের এখন উদ্বেগ বেড়ে গেছে। আর তাই প্রথম কাজ এই উদ্বেগটাকে কন্ট্রোলে রাখা। তো যে কোনো প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞের কাছে কাউন্সেলিং করলে জীবনে নানা প্রতিকূল মানসিক সমস্যা বা অবস্থা থেকে আপনি একজন ব্যক্তি খুব সহজেই মুক্তি পেতে পারেন। ধরুন একজন ব্যক্তির আপনজনের মৃত্যু, বিবাহ বিচ্ছেদ কিংবা অন্যের অত্যাচারের শিকার হওয়া, চাকরি চলে যাওয়া, প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হওয়ার পর মানসিক চাপ কীভাবে সামলে ফের ঘুরে দাঁড়াবেন তা উপলব্ধি করা যায়। কাউন্সিলিং একজন ব্যক্তিকে তার সম্ভাব্য ভবিষ্যৎ পরিস্থিতির পূর্বাভাস দিতে, উদ্দেশ্য নির্ধারণে নিজের চিন্তাধারা সংগঠিত করতে, পরিস্থিতির মূল্যায়ন করতে সাহায্য করে। কাউন্সিলিং এই কথাটা শুনে অনেকেই কিন্তু ঘাবড়ে যেতে পারেন। তাহলে কি কাউন্সিলিং কি সারা জীবন করে যেতে হবে? একজন ব্যক্তিকে নিজেকে সহায়তা করতে শেখানোর প্রক্রিয়া হচ্ছে কাউন্সিলিং। আর কাউন্সিলিংয়ের মাধ্যমে একজন ব্যক্তি যে কতখানি সম্ভাবনাময় তা নিজেই নির্ণয় করতে সক্ষম হন, আর তিনি নিজের লক্ষ্য স্থির করতে পারেন সেই লক্ষ্য পূরণের পরিকল্পনা। একজন মানুষের জীবনের নানা পর্যায়ে থাকে শৈশব, বয়ঃসন্ধি, প্রাপ্তবয়স্ক এবং মৃদ্ধাবস্থা। তো বিভিন্ন পর্যায়ে মানুষের মানসিক চাহিদা ও লক্ষ্য ভিন্ন হয়, তাই কাউন্সিলিং সমগ্র জীবনের নানা পর্যায়েই কখনো না কখনো সম্ভব হতেই পারে। তবে কোনো অসুখ বা মানসিক অবস্থার জন্য থেরাপি কোনো কোনো ক্ষেত্রে লম্বা সময় ধরে চললেও একটা সময় তা শেষ হয়, যদি ক্লিনিশিয়ান এবং চিকিৎসাপ্রাপ্ত ব্যক্তি যৌথভাবে বুঝতে পারেন জীবনকে সঠিক পরিচালনা করার পর্যন্ত আত্মবিশ্বাস অর্জন করা সম্ভব হয়েছে। তবে ওই ব্যক্তি চাইলে যে কোনো পর্যায়ে ব্যক্তিগত সমস্যার ক্ষেত্রে এবং অন্য ব্যক্তির সঙ্গে সম্পর্কের সমস্যাতেও ক্লিনিশিয়ানের সাহায্য নিতে পারেন। আমরা ফিরব আবার আজকে তাটায়, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। এবং আজকের এই ব্যাপারটা যে আটটাটা জমে উঠেছে বা চলছে, সেটা সম্পূর্ণ বিশিষ্ট কিছু সাইকিয়াট্রিস্ট তাদের কিছু প্রতিবেদন থেকে আপনাদেরকে শেয়ার করছে। এবং অবশ্যই এই যে ব্যাপারটা, এটা ঈশানী রায় চ্যাটার্জি বহুদিন আগে একটা প্রতিবেদনে লিখেছিলেন, এবং এই তিনিও এই ব্যাপারটা বিভিন্ন সাইকিয়াট্রিস্টের সঙ্গে এরকম ব্যাপারটা করে, তবে সেই ব্যাপারটাই আপনাদের আমি শেয়ার করছি আজকের এই স্পেশাল আড্ডা। এবং যেটা এই মুহূর্তে খুব দরকার, মানুষের ঘরে ঘরে এখন উদ্বেগ, আর সেই উদ্বেগকে কীভাবে ঠিক পরিস্থিতিতে আনা যায় তার জন্যই আজকের রেডিও বাংলা নেটওয়ার্কের গান মুসাফির একটা স্পেশাল শো।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: আজ চাই।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
0: কথা কিছু

ফিরে এলাম আবারও কয়েক গানের পর। আজকে এই বিশেষ আড্ডা কথা বলতে হবে, এবং যার নেপথ্যে যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে মানুষের উদ্বেগ কমানো। তো কারোর যে মানসিক সমস্যা হচ্ছে সেটা বোঝার উপায় কি কিছু আছে, এরকম অনেক প্রশ্ন ঘোরাফেরা করে চারদিকে, এবং আমার মাথাতেই ঘোরাফেরা করে যে এই ব্যাপারটাকে বোঝা যাবে কী করে যে মানুষটার এই সমস্যাটা হয়েছে। আসলে কোনো কোনো ব্যক্তি সর্বক্ষণ বিষণ্ণ অনুভব করতে পারেন ও সকলের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে পারেন। কেউ কেউ আবার কোনো কারণ ছাড়াই অনিয়ন্ত্রিতভাবে হাসেন, কয়েকজন আপন মনে বিড়বিড় করেন, তখন অদ্ভুত আচরণ করেন, এবং কখনো কখনো আগ্রাসী হয়ে ওঠেন। এবং অন্যান্য উপসর্গের মধ্যে থাকতে পারে ঘন ঘন মেজাজের পরিবর্তন, ব্যক্তিগত অভ্যেসের পরিবর্তন, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কে অবনতি, এবং সর্বশেষ যেটা থাকে সেটা হচ্ছে আত্মহত্যার চিন্তা। এই কারণেই কোনো ব্যক্তির আচার আচরণে বা ব্যবহারে ক্রমশ পরিবর্তন হতে থাকলে তার দিকে আলাদা করে যেমন গুরুত্ব দিতে হবে, ঠিক তেমনই ওই ব্যক্তির মনে কীরকম পরিবর্তন চলছে সেদিকেও কিন্তু খেয়াল দিতে হবে। তো যাই হোক, এই ব্যাপারটাকে মাথায় রেখে এগিয়ে যেতে হবে, এবং কখনো কখনো সাময়িক মন খারাপ এবং জটিল মানসিক অবসাদের মধ্যে যে ব্যবধান থাকে তাও অস্পষ্ট হয়ে পড়ে, কারণ মানসিক অসুখ ধীরে ধীরে বেড়ে ওঠে, কখনো কখনো তা স্পষ্টভাবে চেনা অসম্ভব হয়ে ওঠে। তাই মানসিক সমস্যাকে হালকা করে দিলে কিন্তু চলবে না, আর রোজকার কাজকর্মে তৈরি করতে পারে প্রতিবন্ধকতা, এবং একজন ব্যক্তির জীবন করে তুলতে পারে তিক্ত। তাই এই জায়গাটাকে ভাবতে হবে এবং এটাকে থামাতে হবে, তার জন্যই আজকের এই আড্ডা। এবং আশা করি এই পথ কিছুটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছি। সঙ্গে থাকুন, আবারও ফিরব, শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা। এখন ইয়েস গান।

আমরা ফিরে আবার আজকের এই স্পেশাল আড্ডা কথা বলতে হবে নিয়ে। তো আমাদের আড্ডার একদম শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি, আজকের এই আড্ডা কেমন লাগলো 4447503965712 তে অবশ্যই জানাবেন আজকের এই আড্ডা আপনাদের কতটা উপকৃত করলো। তো এই তো সমস্যা নিয়ে কথা বলছিলাম, এমন আপাত সুস্থ মানুষও মাঝে মধ্যে কথা বলা বন্ধ করে দেন, এবং এর ফলে যেটা দরকার হয় খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে কাউন্সেলিং। প্রথমত যে কেউ কিন্তু কাউন্সেলিং করতে পারেন, কারণ বিশেষত একজন ব্যক্তিকে তার জীবনের নানা পর্যায়ে বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে পথ প্রদর্শকের ভূমিকা কিন্তু পালন করেন তিনি। মনে রাখতে হবে সমস্যাগুলো যে সবসময় মানসিক অসুখী হতে হবে তেমন কিন্তু নয়, কারণ কাউন্সেলিং একাধারে যেমন একজন ব্যক্তির মানসিক স্বাস্থ্য পরিস্থিতির চিকিৎসা করে, ঠিক তেমনই ওই ব্যক্তির জীবনের মনোন্নয়নের বিশেষ ভূমিকা নেয়, আর একই সঙ্গে বিষয়টি সমাজেরও সামগ্রিক কল্যাণ করে। তাই কোনো গোষ্ঠীভুক্ত ব্যক্তিরা যখন কাউন্সেলিং করান তখন তাদের ভালো থাকার বিষয়টি দুভাবে প্রভাবিত হয়, অর্থনৈতিক উন্নতি এবং দৈহিক স্বাস্থ্যের উন্নতি। এছাড়া ব্যক্তিগত সম্পর্কের জায়গাগুলিকে আরও পরিচর্যা করার প্রতি জোর দেয় কাউন্সেলিং। তো লেখাপড়ার উন্নতি ঘটাতে সহানুভূতিশীল সহনশীল হতেও সাহায্য করে একমাত্র কাউন্সেলিং। আর এভাবেই উন্নত ব্যক্তির সংখ্যা বৃদ্ধি ঘটে ও গোষ্ঠীরও উন্নতি হয়। এগুলো আমার কথা নয়, এগুলো অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হাসপাতালের কনসালটেন্ট নিউরোসাইকিয়াট্রিস্টের কথা, এবং যেটা আপনাদের কাজে লাগবে আশা করলাম। আজ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আর এভাবেই ভালো থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

সত্যি হেমন্তকালটা যে কখন আসে কখন চলে যায় সেটা আমরা বুঝতে পারি না। হেমন্ত অনেকটা প্রিয় মানুষের মতো নীরবে আসে, আবার নীরবেই চলে যায়। আজকে হেমন্তের ইতিকথা নিয়ে আড্ডা দেব। হেমন্ত যদি কথা বলতে পারত তাহলে কী কী অভিযোগ করত আমাদের সকলকে, বা আপনাকে কিংবা আমাকে, সেটা নিয়ে আড্ডা মারব। ততক্ষণ পরপর তিনটি গান শুনতে থাকুন, ফিরছি গানের বিরতির পর।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আজ আড্ডা মারার বিষয়টা হলো হেমন্ত ঋতুকে নিয়ে। সে যদি কথা বলতে পারত তাহলে আমাদের কি অভিযোগ জানাতো? প্রথম অভিযোগ হয়তো এটাই জানাতো যে শরতে মূলত যে সমস্ত উৎসবগুলো থাকে সেগুলো মিটে যায় এবং শীতকালেও নানা রকম উৎসব থাকে, হেমন্তে উৎসবের সংখ্যা খানিকটা কম এবং হেমন্ত ঋতুকে নিয়ে আমরা খুব একটা মাতামাতি করি না। হেমন্ত অনেকটা সেই সমস্ত মানুষের মতো যারা নেপথ্যে থেকে আমাদের জার্নিটাকে অনেক বেশি সিকিওর করে দেয়। অক্টোবরের শেষ এবং ডিসেম্বরের শুরু, তার মাঝামাঝি মাসটা হয় নভেম্বর এবং হেমন্তকাল। কি সুন্দর দুটো মাসকে, মানে দুটো ঋতুকে ব্যালেন্স করে। হেমন্ত নিয়ে প্রচুর গল্প আছে, হেমন্ত নেপথ্যে থাকলেও তার কার্যকারিতা অনেক, সেটা নিয়ে ফিরছি। পরপর কয়েকটা গান শুনিয়ে দিই, তারপরে আসি হেমন্তের বাকি কথা নিয়ে।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

0: ছিল যে সেটা
1: ছিল কোথায় গেল
0: কাগজে লিখে নি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: বাবা
0: কাগজে লিখে নি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়
1: হায় হায় হায়

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আজ কথা হচ্ছে হেমন্ত ঋতুকে নিয়ে। হেমন্ত যদি নিজে কথা বলতে পারত তাহলে কি কি অভিযোগ আমাদের জানাতো। প্রথমত, হেমন্তকাল আমরা সেভাবে সেলিব্রেট করি না, কিন্তু হেমন্তকাল অর্থাৎ যে সমস্ত সাইলেন্স জিনিসপত্র আছে, যারা নীরবে আমাদেরকে অনেকটা বেশি আনন্দ দিয়ে থাকে এবং কোনো কিছুর বিশেষ অপেক্ষা করার আগে তারা সেই সমস্ত স্থানে আমাদের পৌঁছে দেয় নীরবে, তাদের কদরটা কিন্তু অনেক বেশি। তেমনি হেমন্তর ভূমিকা কিন্তু অনেকটা বেশি। আপনার কি মনে হয় চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712-তে। ফিরছি আরও কয়েকটা গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, কোনোদিনও যদি হেমন্ত শীতের সঙ্গে ঝগড়া করে তাহলে কীরকম হবে সেই ঝগড়াটা? মানে হেমন্ত শীতকে বলছে যে তোকে নিয়ে লোকে এত মাতামাতি করে কিন্তু আমাকে নিয়ে তো এত মাতামাতি করে না, অথচ আমি না থাকলে তুইও আসতিস না। মানে এই ঝগড়াটা না অনেক বেশি মানে মিষ্টি আর মধুর হতো, কারণ শীতটা ভীষণ রোম্যান্টিক আর হেমন্তটা অনেকটা বেশি রোম্যান্টিসিজম শীতকে উপহার দেয়, এটা নিশ্চয়ই আপনি মানবেন। এটা নিয়েই ফিরছি আপাতত, পরের গানগুলো সাজিয়ে রাখলাম হেমন্তের জন্য।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ। একবার আমি ঠিক পুজোর পরে পরে শহরে একা ঘুরছিলাম। আমার একা ঘোরার অভ্যেসটা আছে এবং আমার যেন কেন জানি না মনে হলো যে একটা নীরব ঋতু, নীরব নয় কিন্তু আমরা তাকে নীরব বলে সরিয়ে দিই এবং যে নীরব, যে শান্ত তাকে কিন্তু উপভোগ করার বিশেষত্বটা অনেক বেশি, আপনি মানেন বা নাই মানেন। হেমন্ত কিন্তু অনেক বেশি রোম্যান্টিক, কারণ হেমন্ত শীতের আগমনের সূত্রপাত। আজ আসি, সময় বলছে একেবারেই শেষ, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

কখনো রোদ কখনো মেঘ, আকাশের বুকে এই খেলা চলতেই থাকে। কভি ধূপ কভি ছাও, এটা নিয়ে কিন্তু আমাদের প্রকৃতির নিরন্তর চলা। তাই আকাশে মেঘ দেখলেই কিন্তু আমরা যেমন বুঝতে পারি যে এবার বৃষ্টি নামবে, আবার ঠিক তেমনই বৃষ্টির পরেই আমরা জানি আবার আমরা রোদের ঝিলিক দেখতে পাব। ঠিক যেমন আমাদের জীবনে কখনো হাসি কখনো কান্না, কখনো যদি আমাদের ভীষণ দুঃখ হয় সেই দুঃখই যে আমাদের চিরন্তন এবং থেকেই যাবে এমনটা কিন্তু নয়, কারণ তারপরেই হয়তো কোনো একটা মিষ্টি মুহূর্ত আমাদের জীবনে উপহার হিসেবে চলে আসতে পারে। তাই এই যে বললাম, কখনো রোদ কখনো বৃষ্টি কখনো মেঘ, কখনো আনন্দ কখনো হাসি কখনো কান্না, সব মিলিয়ে কিন্তু আমাদের জীবন পরিপূর্ণতা পায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা অবশ্যই আজকে এই ধূপ ছায়া নিয়ে কথা বলবো। তবে এখন পরপর তিনটে গান আপনার জন্য, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

0: অথা।
1: আরে মিত্রভানু গন্তিয়ার কথায় প্রভুদত্ত প্রধান করিল সুর। এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো?

মেঘ দেখে কেউ করিসনি ভয় আড়ালে তার সূর্য হাসে। আকাশ যখন ঘন কালো মেঘে ছেয়ে যায় তখন সত্যি মনটা কিন্তু বিষণ্ণ হয়ে যায়। মনে হয় এই তো আকাশ একেবারে মেঘে ঢেকে গেছে, এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি নামবে আর তারপরেই একটা কেমন প্যাচ প্যাচে ওয়েদার, সত্যি বেরোতে ইচ্ছে করে না তখন। কিন্তু আমরা এটাও জানি যে এই মেঘ একসময় সরে যাবে আর আড়াল থেকে সূর্য আবার বেরিয়ে আসবে, রোদ বেরিয়ে আসবে, সূর্য তার কিরণ ছড়িয়ে দেবে প্রকৃতিতে। আর এটা কিন্তু চলতেই থাকে, এই রোদ আর মেঘের খেলা। ঠিক আমাদের জীবনেও কিন্তু এইরকমই ওঠা নামা হাসি কান্না চলতেই থাকে। সেই সব কিছু নিয়েই আমাদের আজকের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট.কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ধূপছায়া নিয়ে কথা বলছি, যেখানে আমাদের জীবনের সঙ্গেও কিন্তু ভীষণ মিল রয়েছে। আমরা যখন বিষণ্ন বোধ করি আমাদের মনে হয় যে আমাদের এই মন খারাপটা কিন্তু থেকেই যাবে, কিন্তু সেটা তো নয়। তার পর মুহূর্তেই হয়তো এমন একটা মিষ্টি মুহূর্ত তৈরি হলো যে নিমেষে আমাদের মন ভালো হয়ে গেল। এই যেমন বৃষ্টির দিনের কথা বলছি, যে যখন সত্যি এরকম কালো মেঘে আকাশ ছেয়ে যায় আর তারপরেই যখন রোদের ঝিলিক দেখা যায়, তখন যদি আকাশের বুকে আমরা একটা বড় রংধনু দেখতে পাই, তখন বলুন তো মনটা কেমন নিমেষেই ভালো হয়ে যায়। আর সেই মন ভালো করা মুহূর্তটা কিন্তু আমাদের অনেকক্ষণ থেকে যায়। আর সেই ভালো লাগার যে আমাদের অনুভূতি সেটা নিয়েই চলুন এখন আমরা শুনে নিই গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তার ছিপ খান মন্থর যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে। রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি, ধূপছায়া যার শাড়ি তার হাসি মিষ্টি। ছন্দের কবি সত্যেন্দ্রনাথ দত্তের দূরের পাল্লা কবিতা থেকে কিছুটা অংশ আপনার জন্য শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ধূপ ছায়া নিয়ে। ধূপ অর্থাৎ রোদ। রোদ আর মেঘের খেলা চলতে থাকে আকাশের বুকে। আমাদের জীবনের সঙ্গেও কিন্তু এর যথেষ্ট মিল রয়েছে। আমাদের জীবনেও কখনো আনন্দে ভরপুর, কখনো বা একটু মন কেমন, আর সেই সব কিছু নিয়েই কিন্তু আমাদের জীবন। আসলে আমাদের জীবনে কোনো কিছুই কিন্তু যাকে বলে নিরবিচ্ছিন্ন নয়, কখনো হাসি কখনো কান্না। ঠিক রোদ আর মেঘের মতোই আমাদের জীবনেও কিন্তু খেলা চলে, আর এভাবেই আমাদের পথ চলা, এভাবেই আমাদের জীবন। আর আমাদের এই ধূপ ছায়া নিয়ে আমাদের আজকের এই যে পপকর্নের আড্ডা, সেটা তো জারি থাকবেই, তবে এখন থাকছে গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

জীবনে চলার পথ কিন্তু খুব একটা মসৃণ নয়, তাই জীবনে চলতে গেলে ওঠা নামা থাকেই। আমাদের জীবনে কখনো যেমন আনন্দে আমাদের মনটা ভরে ওঠে, ঠিক তেমনি কিছু মন খারাপের মুহূর্ত কিন্তু তৈরি হয়। আর এই যে আমাদের জীবনে ভালো মন্দ মিশিয়ে আমাদের জীবনে চলার পথ, সেটা কিন্তু চলতেই থাকে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ধূপ ছায়া নিয়ে। আকাশে যখন আমরা মেঘ দেখি, সেই মেঘও যেমন অনেকক্ষণ বা অনেক দিন ধরে থাকবে না, সেই মেঘ কেটে যাবে এবং আবার রোদ আসবে, ঠিক তেমনি আমাদের জীবনের যে খারাপ মুহূর্তগুলো, সেগুলোও কিন্তু আমাদের কখনোই একেবারে চিরন্তন হয়ে থাকবে না। সেই মুহূর্তগুলো এক সময় আমরা পার করে নেব, আমরা আবার আমাদের ভালো মুহূর্তগুলোকে আমরা খুঁজে পাব। আমরা বেঁচে থাকার এই যে আমাদের চলার পথটা, সেটা কিন্তু এইভাবেই চলতে থাকে। তাই যখন আমরা বিষণ্ণ থাকি, তখন অনেকেই কিন্তু ভাবেন যে এই মুহূর্তটা বোধহয় ভীষণ বড়, আর বোধহয় এটা থেকে আমরা বেরোতেই পারবো না। কিন্তু যদি আমরা একটু পজিটিভ হয়ে, একটু যদি আমরা ভাবি যে এই যে সময়টা, এই যে আমাদের খারাপ লাগাটা, সেটারও কিন্তু একটা শেষ আছে, সেটাও কিন্তু শেষ হবে, এবং আবার আমরা আমাদের জীবনের সেই যে আনন্দের মুহূর্তগুলোকে আমরা খুঁজে পাবো। তাই আমাদের জীবনের যখন আমরা একটু ভাববো আমাদের খারাপ সময়গুলোতে, যে এই যে আমরা খারাপ মুহূর্তটা নিয়ে এত ভাবছি, সেটা না করে যদি আমরা আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা ছোট্ট ছোট্ট যে মিষ্টি মিষ্টি মুহূর্তগুলো, সেই কথাগুলো আমরা একটু মনে করি, তাহলে আমাদের মনটাকে কিন্তু আমরা ভালো রাখতে পারব। এই ভালো থাকার অঙ্গীকার নিয়ে চলুন শুনে নিই এখন পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে।

দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ধূপ ছায়া নিয়ে। আকাশের বুকে কখনো রোদ কখনো মেঘ, এই খেলা চলতেই থাকে। আমাদের জীবনের সঙ্গেও কিন্তু তার একটা অদ্ভুত মিল রয়েছে, কারণ আমাদের জীবনেও কখনো হাসি কখনো কান্না। আর এই যে আমাদের ভালো মন্দ মিশিয়ে জীবনের চলার পথ, সেইভাবেই কিন্তু আমাদের জীবন চলে। তাই কোনো মুহূর্তই কিন্তু চিরন্তন নয়। তাই একটা সময় যখন আমাদের খারাপ আসে, তখন যদি আমরা সেই মুহূর্তটাকে নিয়ে বেশি ভাবি, তাহলে আমাদের জীবনের যে ভালো মুহূর্তগুলো সেগুলো আমরা ঠিক করে উপভোগ করতে পারবো না। তাই খারাপ সময়ে আমরা সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবো সেটা নিয়ে যদি আমরা ভাবি, আর পরেই যে আমরা আরো একটা খুব সুন্দর মুহূর্ত পেতে চলেছি সেই কথা ভাবি, তাহলে কিন্তু আমরা অনেকটা ভালো থাকবো। সবাই ভালো থাকুন, এই আশা নিয়ে শেষ করব আমাদের আজকে পপকর্ন। আগামীকাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে, আমি আপনার বন্ধু অনামিকা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

কোদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: Participants, Ritupala Sengupta and Monami Ghosh. Yes!

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।